লাকে আকাশবাণী ডিফু নং স্টুডিও ঘড়ি পর পর ফাই ফরা মিনিট ফকেবরা ফচকসি নাংলিটুম রেডিও কার্জু আরা দো আনফান নিলি সুমোটিং লেংপি আদাব কে মেয়কার দমলংপা জেরেকসি পিনি আ ট্রান্সমিশন ইংপুইকল পিনি কে পাই পাই নিফাই নারকেব ভমতিয়ারনি যাই মেকে বাংলাকে এফ এম বেন আলংপেন মেগাহার্স ফারুইসিরা টকবরা সিরকেপ লাপেন আংলিটুম নিউজ অন এয়ার এপ আলংপেনটা যাই মেক আর জুইক লংজি পিনি কন্ট্রোল রুম অলংসাই নাংছেরাব দোনো বাংলামেন লাকে ইঞ্জিনিয়ার অন ডিউটি বুদ্ধদেব দে ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট আসাই ক্লেমা বাং কারেং তেরনপি লাপেন বাংফু বাংফি আতুমাফান কাংথুম কেথন আসাই ক্লেমা বাং সনসিরাম তিসো

লাকে আকাশবাণী ডিফু পিনিয়া ট্রান্সমিশন লঙ্ক পিপি আজাই মেক্সি রদ পার্জৈক জেমা চেথান মেক্সে নাং পরফাই ট্রগ্র মিনিট কেবাপর কাংডু কার্ডমালুন আজাই মেঘ আংডেং আলং পেন নাংলিটুম আসন সন আলুন আর জৈক লংজি পরফাই ট্রগ্র মিনিট হং কেবরা ফর নীলি চেফং নেলুন জেরপু আংডেং আলং পেন খরসিং রংপি কেথান আলাং দিলামঠে আর জৈক লংজি পরফাই টগ্র মিনিট হং কেবরা সের কেবাপর পিনিয়া সারলামথে আর জৈক লংজি পরফাই টগ্র মিনিট প্লি কেবাপর কার্বি লুন বারে মাজাই মেঘ আংডেং আলং পেন আসন সন আলুন আর জৈক লংজি পরফাই টক্সির মিনিট কেব অপর ওভিয়া যাই মেঘ আংডেং আলং পেন সারনং টেরন লাপেন হুদবাং ফান্ডার টেরন আতুম আংবং ফুটবল কেপাথু আপুথাকচি হুচিপুত আর জৈক লংজি পরফাই ট্রক্সির মিনি প্লি কেবাপর লুন চেটো আংডেং আলং পেন নাংলিটুম আসন সন আলুন আর জৈক লংজি পরফাই নারকেবরা মিনি থং কেবাপর লুন চেঠা আংডেং আলং পেন আসন সন আলুন আর জৈক লংজি পরফাই সেরকেবরা মিনিট ক্রিপ হপর হিন্দি ডেড লংরি চিংহন আলুন আজাই মেঘ আংডেং আলং পেন নাংলিটুম আসন সন আলুন আর জৈক লংজি পরফাই সেরকেবরা মিনিট প্লি কেবরা ফর ইংলিশ আলুনা যাই মেঘ আংডেং আলং পেন আসন সন আলুন আর জৈক লংজি পরফাই কেবরা মিনিট ক্রিপ ফর তিরিম আকায়া যাই মেঘ আংডেং আলং পেন মেবেল টেরাং পি আকায়া লামো আপু থাক নিমিকা টেরন পি কেথানা লামজির আর জৈক লংজি পরফাই কেবরা মিনিট হং কেবাপর নিহাং নিটুর আহাবার আলং কাপড়ে কাপড়েগা খায় আতুমকে কেদো নিহাং নিটোর আহাবার কেদো কাপড়ে কাপড়ে কাখায় আতুম আলু না সন সন আর জৈক লংজি পরফাই ক্রেসি আপর কাজের হানসে পি আনিং আর লোয়ালামথে আর জৈক লংজি লাপেন আদুন্ধু সোয়ার লোয়াশে আংতং পোয়াজাই মেঘ আংডেং আলং পেন হোমসেরা রংহাং পি লাপেন হুদবাং পি হুনালি টেরন পি আতুমাং বং চিহু চিপুত আর জৈক লংজি পরফাই ক্রে সিরা মিনিট হং কেবাপর মুম্বাই পেন কেপা চেটাক বিবিধ ভারতীয় যাই মেক আর জৈক লংজি পরফাই কেট হম রমিনি প্লি কেবরা ফর গুয়াহাটি পেন কেপা চেটাক কার্বি আজাই মেক আর জৈক লংজি পরফাই প্লিরা মিনিট হং কেবাপর ডিমাসা লুন বারিম আজাই মেক আংডেং আলং পেন নাংলিটুম আসন সন আলুন আর জৈক লংজি পরফাই প্লিরা মিনিট প্লি কেবরা ফর বড়ো লুনবারি মাজাই মেঘ আংডেং আলং পেন আসন সন আলুন আর জৈক লংজি পরফাই ফর রংরু বাজাই মেঘ আংডেং আলং পেন ইংকি কেপাং রেঙা পুথাক মঙ্গল সিং রং পি লাপেন হুদবাং ফান্ডার টেরন আতুমাং বং চিহু চিপুত আর জৈক লংজি লাপেন আদুন্থু মহেশ টেরন লাপেন হুদবাং পি দহমি ইংলেং পি আতুমাং বং চুকাং টিপেন্টা ইসি কেরেং ইয়াবার সাই পুয়াপুথাক চিহু চিপুত আর জৈক লংজি পরফাই ফর মিনিট হং কেবাপর পিনি আসার

লাপুয়া নপর নাং লিটুম সারসন রংহাং কিলু নালুন নিং থেকলং আলামপু আর্জৈক লং টাংল আদুন্থু আলুন আর্জৈক সেনাং ধন সিং তেরন কিলু নালুন আলু নালাম থে লাকে ও হেমফু আর নাম টাংতে লাবাং সলুন আর্জৈক সেনাং

লাপুয়ান পর্ণাং লিটুম ধনসিং টেরন কিলোন লোন ও হেম্ফু আর নামপো আর্জুইক লংটাং ল আদন্তু আলোন আর্জুইক সিনং রাজেশ ক্রো লাপেন আরি সাংহো অতুম কিলোন লোন আলোন লাম থে লকে হেম্ফু কেভ্যাং থুজি টাংটেলা বাং সলোন আর্জুইক সিনং

লাগে আকাশবাণী ডিফু। পিনি আসার লামথে আরজেক আরজেক থা চেহে পি পোম কারবো লং তেরে ফোকটং মাতে ইনুট কে চক চে পেন কাদো কাবেতা ফোডুন পেট লামথে কেমান হাকো আহুত লং তেরে পু ইসি আলাংসো তেং পেটলো সেটা কে টেং আহুত লং তেং আরলো চেহে পি পু ইজাটা থেং পি আথে দোকলো পেজো পেন বাংসো আচে হেপি আথে থুবকলো আনকে লংটেং আংকক দোকলো লাসন সি পেজো পেন আংকক থে বম আমাত আফিকে লংটেং ইংটেং ফুনলো লাসি আলাম থে দোকক চেহেপি পুকে হিপি আথে আসন আহান কেচোমে ইজাতা থেং পি আথে আফানসি কিপুদাম বিচার কেপারাবদামকে ইনোট কারবো পেন আপত কাদো কাবেতা ফদুন প্রুই পু আফান লাসি সার পালাম থেলো চেহেপি পোম কারবো লং তেরে ফুকটং মাতে ইনুট কে চক চে পেন কাদো কাবেতা ফোদুন পেট পিনি আসারলাম থেকে লাপুয়ান বেদলো।

0: লোকপিয়লৰ প্ৰথম পৰ্যায় গৃহ তালিকা আৰু গৃহপিয়ল অৰ্থাৎ আপোনাৰ ঘৰৰ গণনা হ'ব। আহক আপোনাৰ সহযোগিতাৰ দ্বাৰা ইয়াক সফল কৰোঁ আৰু বিকশিত ভাৰত 2047ৰ দিশে আৰু এটা খোজ আগবাঢ়ো।
1: এই কাহিনী হল এগৰাকী নাৰ্ছৰ আৰু তেওঁৰ অন্তৰাত্মাৰ।
2: আহি গল দৰমহা, এতিয়া নতুন কাণফুলি
3: নহয়, প্ৰথমে সঞ্চয়,
2: প্ৰথমে কাণফুলি।
3: শুন, প্ৰতি মাহে অলপ বচাওক, অলপ বিনিয়োগ কৰক আৰু অলপ ইমাৰজেঞ্চি বাবেও সাঁচক, যাতে হৈ ৰয় টেনচন ফ্ৰী।
2: কিন্তু কাণফুলি কি হব,
3: যাবানে ভিডিঅ' ইনজেকশ্যন?
4: আৰবিআইয়ে কয়
3: বিত্তীয় বুদ্ধিমত্তা সমৃদ্ধ মহিলা।
5: লাকে আকাশবাণী ডিফু জাইমেক এবং বমলাকে এফ এম বেন অলংপেন মেগাহার্স ফারৈ সিরা তক বরাসির ক্যাপ লাপেনাং লিটুম নিউজ অন এয়ার এপ আলংপেনতা জাইমেক আর্জুইক লংজি আদুন্থু ও ভিয়া জাইমেক আংডেং অলংপেন ফুটবল কে পাথু আপুথাক সারনং তেরন লাপেন হুটবাং ফান্ডার তেরন আতুমংবং চিহু চিপুত আর্জুইক সেনাং।
6: আফ্রাংসি ও এজাই মেক কার্জুয়া রাদ অনাফানস্তামে নিলিহীন পেন সুরি সুরি নিংকাং সামা কারডম পাজিরিগল পিনি ও এজাই মেক কাচিং কিচে থান পঞ্জি আলহি সার পোলাকে সারনং তেরন আলাংলি কে ফুটবল কাপাথু আনিংকাহাং পিক আবাং ফু লাপেন কে আলাংলি কাপাথু সিতামে থেক ইক পিক আলাংলি কে থেক পিক পেনাজক ইলিতু মহাওয়ার মাধে কার্বিয়ংলং আংকাং আলং সিতামে পেনাং আন কে আলাংলি পাথু দুনল লাসি আলাংলি কে থেক পিক পেনাজক

0: কল লাসি আলাংলি বাং নিফান সোনো পি ট্রাল হাই মানে কাসেলেক মানে লা সেলেক এলো বাং কেন হ্যান কাপড় কাছে আসুন কম যদি গেলা সো সার বাং নি ফান আর জো নাং কল লো ইংকে নাং তালং লো ডিসার নং মান নি বিরাং পুল ও কালাং লো সার লং এলো নাংলি তুম আহির জুমে লাপেন নাকা সেলেকা জয় নি লং এলং উঞ্চিত লো বেল হ্যাঁ আমার সা বানাং পুলো অ চক লো মিলো পুল কেলাংলি বাং পুল নি কেলা ডাক গোহাটি লং কে ক্লাব কে মানে নিমেথাং ক্লাব দো ইংকে সো ক্লাব কে আর নং থে ও কে মেটামিসেন মোনাং তুম স্পেন বাং এ লাদাক ইন্ডিয়া লং ইনকে মো ইন্ডিয়া পেন তুমলা হেম চে বাং এ থুত নি মো নাম ফানা কন্টেক পো নেকলাল বং তামি নাং জুইন থাদে পুসি নি ফানা ইপু লালো
1: তাতে আলাংলি বাং কে ওয়ারসাই কে মেসন সি নাম ফানাং পেক পন হেদি
0: লালো
1: তাতে পুথত আরজু পন্থলাং করতে নাম ফান কাচারলি মতে তাক দিফুলং সে তামে নাং ফুটবল কাপাথু চারলি দুন বম কে নাং মেথাং জং জং তং চারলি মা মতে ক্লাব কে জয়েন দুন লা পসন্ত দল
0: নীলি বিহে কো বাং কে নীলি রং লং সি পাথু নীলি ইক তুম লং লাং লুন প ইনকে সন পুজি টাইম সন টাইম পাস লয়া ল হে জিদুন তাপ ল জিদুন ফ্রু ল ইনকে ইক তুম মান থান প নাং তুম জুইতে জুই সিব নন নহলে তে চারলি সিব নন পেলে হে আথে মা ইসি মাই সিসি উঞ্চলি মিদি
1: কালাং
0: অলাল পে নীলি তামে পুল সুত কে বুত কে নীলি তুম লং আবেলাং কুল জুতা বন সিমি তুমি জুদুন রে দিতিলো ইনকে নীলি পো হান চাহাং ল বুদাং নাম পিথা নিতা জুদুন লাং পুল কে বুত আমি নাম পিল পাথু দুন পাথু দুন পাথু দুন ল ইনকে নীলি ক্লাব কে জয়েন চেং ল ইয়াংগান এফ সি পু লা ইয়াংগান এফ সি লং নীলি মোর দেন ওয়ান এন্ড হাফ ইয়ার্স ল হে রাডা পাথু দুন ল ইনকে রাডা পেন লিগ কে জুজিলাং হে নি আসন টুর্নামেন্ট হে জুদুন পিক ল হে ইনকে লাডাক ইয়াংগান লং পাথু পাথু পাথু ল ইনকে এভারেজ এফ সি পু তুম এভারেজ এফ সি তুম না হাং ল নেফান নাং চন পুজি নীলি তুম আকলা লং নাং জয়েন দুনি মা নীলি তুম লিগ তামে নাং পাথু দুন মানে নাং পাথু পন পো চান্স নাং পিপো বেলে হ্যাঁ ইনকে নীলি কেলা বিহেক পান দামে নীলি কে কাসা ফিল কে নিংহাং পিক মানে পাথু মানে মেন্থু সে পাথু লং জিমা হেদি নিং দো এ টি মানে মেন্থু সে পাথু লং জিমা হেদি লাসি নিং আ রং ল লাপুনা নাহাং পুমা নীলি লা ইয়াং গান ম্যানেজার টাহলাই তুমফান চেথান সিংকি ল হা তুম নাং হাং লি খাই নাং পাথু পন পো মা রা তুমতা সন পুজি অ থাং থে জুদুনন পুমা লা লোন পুদো দে লোন পু ব্যাং নাংলো দুনলো আমার এভারেজ তোমার নাং পুতু ল এনোসিলি চেবানো মার এনোসি বাং হাং ল এনোসি তামে নাং চিপি দুন দেলো আমার নিলি এভারেজ লং পাতু দুন বম পাতু দুন বম ল ফাইভ ফাইভ সিক্স মান্থস আন জুই দুন ল আমার এভারেজ তুমতা কসন পেন কসন নে আর ক্লাব ব্যাং সন পুজি খেলা ব্যাং এনুনে দে দিতি ইনকে টুর্নামেন্ট কে আমি এনুনে দে ল আমার নন তা দোলাং মানে হ্যাঁ ক্লাব ব্যাং সেটা আমি নিলি আর্জুগে আর্জু লং এ আমার আকলা বাং ইংসামি সন লয় ইনকে প্র্যাকটিস গ্রাউন্ডটা হবে ইনকে লা তুমি লাডাক গভ কলেজ সে প্র্যাকটিস নিদি কে গভ কলেজ জংটা প্র্যাকটিস আবে ঠিক আছে ক্রিকেট তুমি ও তেলে হে আমার নীলাং মানে নীলি বাং মাথা ল জং সি নীলে ক্লাব কে মিশন লং লে পুতে আকাং তুই বাং কে আলু দুন এদে বন ফেলে হে আমার আফটার ওয়ান উইক ফিটস সিংহাসন এফ সি হ্যাঁ লাপু লং নিট নাট সিংহাসন এফ সি পুতুম নিফানাং কন্টেক লং নিফানাং পুলো লাডাক লিগ নাং ফাতে দুনিতে লোন চেবান নন ইনকে সন পুজি মুনাং তুমফান ম্যাচ ফিট আমি মানে নাং পিদাত পো আসি লাদাক লে ক্লাব আং জয়েন পিনো পেলে হ্যাঁ আমার নীলি লাদাক পেন এনওসি সি পন পেন ল হ্যাঁ এনওসি পন সি সিংহাসন লং জুই দুন ল পাথু দুন ল লাপেন হাই হাই মানে হাই হাই দালো হ্যাঁ ইনকে এক্সপিরিয়েন্স আমি লং দুন ও ল কে থে দুম পেন পাথু দুন সিনিয়র আমি পাথু দুন কে লাপেন নীলি দাক কে পাথু দুন চেং পেন চ্যাম্পিয়ন মাঙ্গে নিয়া রং ল যে নীলি চেবর ইয়ে টেং পেন সাকসেস আছে লং লোম দিদি আগে থে আদিম লংকে কে সিংহাসন এফ সি পেন নীলি লিগ আগে থে নাই লাদাক সি কে পাথু চেং লোম দিদি আর্লিঙ্গা দো পিক লাপেন কানাভার সাই পেন ডাং লক লহে লাপেন এক্সপিরিয়েন্স আমি সেন ল লাইট পেন সিংহাসন পাথু ডেট পেন নীলি নিফান হিল সুনাটে লং নাং হাং ল এনোসি চেবান নন লাদাক লে ক্লাব নাং জয়েন অন পুলে হে আথেমা জো নীলি কে মানে কাপড় কাপড় একলা বং দাম জাম নাং লাগলো বনসি তার নেতা দিফু পেন লং নিত আনকে প্র্যাকটিস দাম উনি মুঝে দিয়ে ইনকে হাডাক কে সিংহাসনে প্র্যাকটিস মানে প্র্যাকটিস গ্রাউন্ড দো ইনকে প্র্যাকটিস তামে প্লেয়ার তামে দো আনি বাংটা সেটা আমি নিলি ডাক ডিফু পেন লং নিত আনে প্র্যাকটিস কে দাম আরুন এ আথে নিলি ক্লাস দো ইনকে ক্লাস পেন নাংলি এ তামে আকো হ্যালোবিং মুঝে দিয়ে আজা কে লাসি মোহেন নালি তামে দেয়ার ও পো ইনকে লো চেলাং পোর্ট আবি দেট পো পুলো ইনকে লাই মা থালো জাত ল ইনকে ডাক সিংহাসন না ম্যানেজার পেনচিং কি দেট ল হিলস তুম নাহাং দেট লাসি মু নালি তুম খেলা তামে নাহাং ন নিলি বাং পো কে জয়েস তামে বাং পো সেটা আমি নন বাংকে এনোসি নাং পিতে থা নিলি ডাক হিলস লং পাথু দুলাং বেলে হ্যাঁ আমার নে হিলস লং বাং ল লাডা বাংকে প্র্যাকটিস গ্রাউন্ড দো কোচ তামি মি পিক মেসেন আনিয়াক লং মেসে লাং তামি নাকে থান জং সে লাং নাকে থান তে থান সি প্লেয়ার মা নাই বুসে লাং লিগা নিবাং তামি নাকে থান লাসি ডাক বাং ল ক্লাব তামি লাডাক মেসেন ল প্লেয়ার তামে মে পিক পিক আর নিংমে সান সেন চিং মানে চিংকি ফুন চেথান ফুন হয় ইনকে লালো ইনকে

0: ta me la tumang ke kamatha ong lo je dun det lo te ladak tral hut bang dun ju po long le det pu te class bangai khutiyo ke class le khutiyo lo te nos ta me long le det pu nos long le det lo te nili sanpi kabuji ta me di la satum ka explain ta me kabuji mang ka videt pu la lo jo la si isi pe ne la hem ta tension la hem num ta he di ala lo ing ke nili ik bang la so ajo than lo he pe na option ni ghati dam nang po la si ning we ajo san ni tu la su hu dog moka tam momel he ama hem che bang hu la hawar ke hat pu he dak sa jun lo de ama sa jun hu bang ne bang ning pu pe ang ma nili ik bang ni trust umati je ni pan la hem te men ching gi pi ji he ama nili ik pan ni lai lam te share lo ik ni son son select finalist ame klang at lo inke 1417 long tane mendo lasti kuson lo dun ta chok ma ma lason ke kimyong cho loku nang dun vegang po long long leta ma ni lipulo pai pai pen popo bang ti ik mane kroy kroy lo stame te mane sanupi ten sam ma do kol la sinang bang than ik da tha pam le ha ama ni lik si nang sing ki pilo nang than pilo jo lalo lasi lalo alang li pandame choro par pik ni li ha ingge kisung ke boy ta me alangli narabdun o lalo yo
1: tangte kote puthot kijussi arjlang nangli non ke spain se ta me pathudampo lasi hadak pathu depen moke bangjilang arni sta me football bang monang phrang ta pathu arjima mate nangli kangton kok jilason kamatha da dol
0: lalo ik nili football ke pathu bang ge lalo jo ington ke ington ik e nili king mesen an ke nili isi ke matha bang ke o spain pen dar india nang leat he ইফু বাংকে আনথোসেসি মানে প্র্যাকটিস প হার্ট মানে হার্ট প্র্যাকটিস উন প কোচেস তোমালা মারজু প নিলি ইক তোমালা মারজু প লালজো হেম তোমালা মারজু প লাসি আনথোসি আকো নন স্পেনু মদি নেক্সট বাংকে আকো কাপ্রে কান্ট্রি ফান কিলি দুনজিয়া ফান সাকো ওভারসাইড চিরি দুন বম্বো বলো ইনকে লা পেন ডাক হিরো এস এল তাং হো আই লিগ তো মে কি জি দুনিয়া নে হেদি আই কে ড্রিম লো জংসি আই লিগ পেন এস এল এ জংসি জিলং লক লপতে হে কারবিয়ান লং ফান নং মে ওয়ান লং পু পুসি থেক লং লজো
1: চোরোপার ল করতে নাং থান পাজেরমি পন থেকে পদ লাসে লিতুম কাচিং কি কে পেনাং আনা পর লাইল আপর বাংকে নন কে চক লাসে মোনাং কেবাং জিলাং নাং লিফ্রাং কেবাং জিলাং আনসে তামে আনসোসে কাপাথুদুন মে লাপেন কে থেক জে ফান্স তামে লিতুম আকাশবাণী দীপো হিন পেনসে তামে হিরজুমে না হাং পিদুন ল লাসি নন বাংকে লিতুম আপর কে চক ল পদ মো কাপ্রে কারণি হিমাতে নাংলি স্পেন দুন দেট পেন নাং চিরুই থু দেট লে আকো ইলিতুম চিংকি পন্থুল নাং তাংতে পিনি ইলিতুম চিংকি চেথান কে ল পান লাই ইন্টন পনিক লনা
0: আই তাই কারডম
2: লাপুয়ান অপর নাং লিতুম ওভে যাই মেক আং দেং আলং পেন সারনং টেরন লাপেন ফান্ডার টেরন আতুমং বং ফুটবল কে পাঠুয়া পুথাক চেহু চিপুট আরজে গ্লং টাংলো লাকে আকাশবাণী দীপু

হাওড়াঘাট ক্যাসিয়ে সাতম কিলোনালুন নাটল নেফারমান পু আর্যৈক লং টাংডাটাফি আদন্থু আলুন আর্যৈক সিনং মঙ্গলসিং ক্রোলাপেন আরিসাং হতুম কিলোনালুন আলুন আলাম থেলাকে ওয়াংন কার্বি খেই দো আন টাংটে আর্যৈক সিনং লবং সলুন।

লাকে আকাশবাণী ডিফু জাইমে কে ভাং বমলাকে এফ এম বেন আলং পেন মে গহর্স ফারুই সিরা টক বড় সির কে প্লা পেন নাং লিটুম নিউজ অন এয়ার এপ আলং পেনটা জাইমে আর জুই গ্লংজি আদুন্থু লুন ছেদ থাক আং ডেং আলং পেন আসন সন আলুন আর জুই সেনং কিচেং সি আলুন লাকে ডিউরি রং পি লাপেন বারি রং ফারপি আতুম কিলুন আলুন আলুন আলাম থে দুনজিমা দুন দেমা টাংটেলা বাংসলুন আর জুই সেনং

লাপুয়ান অপর্ণাং লিটু দিউরি রং পি লাপেন বারি রং ফার পি কিলো নালুন দুঞ্জিমা দুন্দে মাপু আর্জুইক লংটাংল লাকে আকাশবাণী ডিফু।

লোন চে থাকা যায় মেঘ আং রেঙা লংপেন আদুন থুয়া লোন আর জুয়েক সিনাং জিতেন টের আংলাপেন রবিনা ক্রপি কিলোনা লোন আলোন আলাম থেলাকে মঞ্জির কে ভ্যাঙালিং টাংটেলা বাংসো লোন আর জুয়েক সিনাং

জয়রাম রিসোল আপেন কাজেক বেপি কিলোনালুন লাং সাংতি আপামপু আর্জুইক লং টাংডারাফি আদন্থুয়ালুন আর্জুইক সিনাং জিতেনটেরাং লাপেন রবিনা ক্রপি কিলোনালুন আলোনালাম থে লাকে একোপায়ালাম টাংটে আর্জুইক সিনাং।

লাপুয়ান পর্ণাং লিটুম সুনিধি চৌহান কিলোনালুন এ বাতন পু আর্জুইক লংটাংল আদন্ধু আলুন আর্জুইক সিনাং এ আর রেহমান কিলোনালুন আলুনা লামথেইলাকে ওয়ান্দে মাতারম আলুনা তেওত কি পিডোনবাং মেহবুব কটওয়াল তাংতে আর্জুইক সিনাং।

lepor hi mesente monom phi karbi anglong aphanta mesenang thek duji pu alang li chini pa me alang li oso mara phan ke than pon ahutta che paduk pon o pusi ka che thang mebel terang pi hem ka chubochia hin karbi arona tang ang deng ang hoy anta charli dun pa me hemang ta red ang tar ke saya hut kisik ke dang akam hai huita alang li klem che rap dun pe me the ke chu ke jun pangri pangdon karkli ke phojua hutta che tong চেরাবদুন পেতলাপেন ক্লেম পার জাংদুন থে মেবেল তেরং পি বিহেগা হুটপেনতা কারবিয়া ধরমহিন আনিং আক্লং পেন কাচারলি পাতিরি দুন ও লাসনসি কিথি আপ্রাং আপ্রাংতা কারবি পরমালুন কাচার হি হাই হুয়ালুন সিপি আতুম পেন চার্লি দুনসি রিমদুন হেমার লো সোমারা ফান্তা কে ক্লেম কাপারে পন কাংহন কাতালন পন বিরি বিথুং কারচে মির বিরি কারচে লো হান কারচে হাই হুয়ানিং হ্যাং ও হেম কাচুবুচিয়া হুদ দন রাপ কর্তি মুটি হাই হুই ফান্তা কেমিয়া তোয়ার কে থান পাং জাং পন মেবেল তেরং পি পিরঠে কাহাচে দেট পেন্তা হন সেরে আহিন আনিং কে হ্যাং সোদো আলাং লি লুন কি লুন পেনাং আনিং হ্যাং লাপেন থেক আলাং লি পেনাং আনা লুন আমি না বন্দা পেন আতে ওট পিসি লুন পনল কার্বি আং বং হালা সুয়া হুদ সোয়ার লো তুমাং বং কেটক লাপেন কি লুন থেক আতুম কং আর হুতা আলাং লি লাহাই বুচি পনসি খায়াং বং আতোবার জাপন লো অল ইন্ডিয়া রেডিও গুহাটি সেন্টার লং পেন আলাং লি তুম হেনলো কার্বি লুন কিলুন চেং আতুম আলাং লি মিথাং কাবন্দা আতে ওট কি পি লাপেন কিলুন পন আলুন লাহাই হেনলো ও নে কাচিং হন নায়া ব্যাং ওয়াংথা এ বয় ওয়াংথা নাং মেন মা তাম হিদি আর্নি কং সাম ওলং কম নাং কং জার আলিং লাপেনং পার্টা আলাং লি কাচার হি আলুন আসন আসন আলাম থে লাপেন উসুমার আলাম কান হাই হুইতা টক্সি অল ইন্ডিয়া রেডিও লং পাচে থ্যাং দুন লাহাই পেনাং পার্টা মেবেল তেরং পি কে ক্লেম্বো মাকাম আমুদু উল্যাং ফারুক রেসির কেবরা থ্রকনের কেবরা হিনিয়া নিংকান দিফুকলা বা হেম আলং সোয়ারলো ডেট পেন ইসি থে দুং আলাম কান ক্লেম পাচুন পনলো লাসো আলাম কান আলাং লি জিতিমাই বে পি পেন চেরাপ চেতোসি পাচুন পনলো সোয়ারলো ইসি আলাম কান কে ক্লেম পাকলাং পন থেক জক আলাং লি তুম আফান মুলুকটা রুহুরলো সোয়ারলো আসং মাতে জিলা মহিলা সমিতি আলং তা কেচেং ফারুক রেসির কেবরা থ্রক কেবরা হিনি আহুটপেন ফারুক রেসির কেবরা থ্রক সির কেবরা ফ্লি আন ক্লেম চেরাব দুনলো কেচেং পেনতা বাং ফু দুদুনসি আফি মাই ফি লাপেন থু বিদিসার মানদুনল্যাং বাংসো আসং আহিন পেনতা ফারুক রেসির কেবরা থ্রক সি কেবরা ফ নিংকান মালম অল ইন্ডিয়া মহিলা সমিতি অলং বাংফু চিত্তয়দুন জিলা মহিলা সমিতি অলং দুদুন বোমাহুত সি হারাঘাট লাপেন হামরেন আলং নিংকান এসেগামাই পিতা পেদোদামলো লাহাই ক্লেম্বো মাংপারটা খি বাংফু আতেং পেন বুয়াকাটা আলংতা দুদুন সি কাম চেরাবদুন লাপেন কিফির কেথা খাই হুইতা চার্লি দুন ইন্টারনেশনেল কাউন্সিল ফর চাইল্ড ওয়েলফেয়ার পাঠি হেক পেনকে ICCW পুয়াসং আলং তা ফারুক রেসির কেবরা থ্রকনের কেবরা ফ্লি লাপেন ফারুক রেসির কেবরা থ্রকনের কেবরা ফ নিংকান মালম কার্বিয়াং লং পেন কেচেং সি মাতে কে জাপন পাপ্রাং সিয়াং কং চুন ব্যাং মানলো লাসো আসং পেন আমাত সি আর জান কাসন সে কাচে পাতে লাপেন ওসো মারা ফান আন থেসে রে কেরন আকাম হাই হুইতা ক্লেমলো ইউনিয়ন কো অপারেটিভ সংস্থা আলংতা ফারুক রেসির কেবরা থ্রকনের কেবরা ফ্লি লাপেন ফারুক রেসির কেবরা থ্রকনের কেবরা ফ নিংকান খিবাং ফুদু দুনল্যাং জিলা মহিলা সমিতি আসং পেন আরো সু আসং শিশু আর মাতৃ মঙ্গল কেন্দ্র দিফু সেংপনসি ওসুমার পেন আপায় তুমফান কালানা পেন কেলানা পন পেদো ব্যাংস কাম নন কে ICDS আহিন পেনসি কেলাং পন আলাং লিটারং পি মহিলা সমিতি অলং বিশ্বা গার্মিন মহিলা সমিতি অলং কেরাপ হ্যাং পিসি সমিতি ফান কেরাপ পালং পিল্যাং মেবেল তেরং পি আও করজাং আহুত পেনতা কেটক কেলাং আক্রং আনিং হ্যাং ও আলাং লি আনিং কে হ্যাং আতেং পেন লামেট লামচং কাপাং চো আলং তা কেটক কেলাং পেন চেরাবদুন আলাং লি ফারুক রেসির কেবরা থ্রকনের কেবরা হিনিয়া নিংকান কুন্তুরি পুয়ালাম সাই আলং পুহর রেঙ্গুনি পুয়ালাম জির টক্সি পাকলাং দুনলো লাসো আলাম জির ওসোমার ফান কেটক কেল্যাং আমু কেজা ফুথাকসি আহার চি পাকলাং পুথত ফারুক রেসির কেবরা থ্রকনের কেবরা সির কেব আনিংকান লামদে লামসাই আলং তা আদাদুর এজাদবেদ পু লাম জির টক্সি পাকলাং দুন থুলো

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইদু পুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্তা দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমে আসন মুংকে
1: কাপাচে থাঙমে আসন তে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজি আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থে কাবিরতা কিথি কে জাঙা বিরতা কে জর কে নাম আলাম কুলার কি মিকাং পুয় বিরতা হেম কি মিকিলুত আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙা জে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমি কাচিপিয়া বিরতা লাপেনান পারাতা আসন আসন দো পিগলেন
0: এন্তে কোসন লপাচিনি প কোদাগ লকা হোমরি দাম নাংজি কে
1: লাদাগ ল আকাশবাণী দিফু লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জে থান বাপ্রাং দা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাংসিলা
1: ওয়াং ইগনোই লাদাখ আকাশবাণী দিফু আলং

0: লোকপিয়লৰ প্ৰথম পৰ্যায় গৃহ তালিকা আৰু গৃহপিয়ল অৰ্থাৎ আপোনাৰ ঘৰৰ গণনা হ'ব। আহক আপোনাৰ সহযোগিতাৰ দ্বাৰা ইয়াক সফল কৰোঁ আৰু বিকশিত ভাৰত 2047ৰ দিশে আৰু এটা খোজ আগবাঢ়ো।
1: নাংলিটুম কার্জুলং বমলাকে আকাশবাণী ডিফুয়া স্টেশন লংপেন আদুন্ধু নিহাং নিতুরা হাওয়ার কেডো কাপড়ে কাপড়ে কাখায় এতম আলোন আর জেক সেনাং কে চেংসি আলোন লাকে আসামিস আখায় এতম আলোন আলোন আলামথে এন্ধারে এন্ধারে লাবাংস আলোন কিলোনাবাং পাপন তাংতে আর জেক সেনাং

লাপুয়া নপর নাংলি তুম কার্বি আখাই আলুন বাড়ি রং ফারপি কেলুন আহুত পেন নাংটাং লো তেপু আর্জৈক লংটাং ল আদন্থু আলুন আর্জৈক সিনাং টিওয়া আখাই আতুম আলুন আলুন আলাম থে লাকে বাড়ি সিয়াওয়াগো বাড়ি সিদৌমাং লাবাংস আলুন কেলুন আবাং ডিজেন আমসি তাংতে আর্জৈক সিনাং

0: লাকে আকাশবাণী ডিফু আদন্থু কাজিরহান সে পি আনিং আর লোয়ালাম থে আর জেক সেনাং
1: আর ডম নিলিমিয়ানকে কাজের হানসে পি গিদৌলাকে বিথি লাংস মাতি পংরু নাল এম নন মার নিলি কে ক্লেমকে মানে পিনসো দেট কিরি কে দরডে পোকা মাথা পেনা জক সে দি পিনসো লঙ্কা চেরাব দুনকে আলু সোমারটা উন আলু সোমারটা সাপসো বা কামকে সাপসবকে রাব দুন উন পেনসি এ পিনসো লঙ্কা মেকে রাব দুনকে লাকে নিলিতা এ বজার সে ডুবমল এ কোভি বিথি সে চুজর ডুনবম নিলিতা ও সোমার টুম ফান্স কল পাদুন পুনন এ হেমালং এ আসাপ আসুপ পুনন তামে এ লসন সে চুকলেম দুন বমল বাং তুমি কাথে রাগরে বাং খাই তুমি আন বিজনেস কে অংলে বাং গেল আন এ কিক্লেম থেকলে ইলি আর লু সোমার টুমতা থেক জি বোল হ ইলি আর লেং টুমতা থেক জি মালা হ পুসে লাই প্যান মাথা আসি এ নিলি সে তামে কিক্লেম দুন ল সোমার পড়হি আন তামে লাহাই প্যান সে পড়হি ল এলা প্যান আজু আদাব কে নিলি তুম বজার দাম্প আদাব প্যান বাই থ্রক বি থ্রক সি প্যান দাম্প আজু হেম নাং চিলি জি বা জিনিয়ার কে বই স্যার কে আবার আন হেম কাছি কেলি লান আন দো নিলি তুম বজার লু স্নি স্নি দোপ হুট প্যান্টে কে নাং হুদোপ নাং নি হুতা দুপোস্তা মিল হাই তা এ নিং কেছি পয় হুত পুতা দো ল ধাং নিদেরলে পুরা নিং চে পয় হুতা দো আব হুট প্যান্টে নিং এ নাং নাং নি নি নাং পিনাপ তা নাং থুজি পুল হাই তা হেদি এ নিং কাছে পারং দো এন সে আনু তিন তামিল হাই বিজনেস কে থেরাক নাং নে কি নাং হুতা দুপো নাং নি হুতা দুপো এন কে লাস আনু তিন তা চুকলেম তে মেসেন জিমা ফুয়াল কার্ড
0: আদন্থু সোয়ারল আছে আংটং পুয়া যায় মেঘ আং ডেঙালং পেন ইকো ক্লাব আপু থাক হোমসেরা রংহাং পি পেন চিহু চিপুত আর জুয়েক

0: কিহুদিক জিয়ে বাংলাকে হুনালি তেরনপি তাংতে আর্যিক সিনাং
1: আফ্রাংসি রেডিও নাংকার জুদুন কিদো আন আরারা তুমা ফানান্তা কারডমাং পাজির ইগলম পিনি নিলি তুম চিহু চিপোরা যাই মেগালং কাচো ফাপন লাকে ইনুত স্কুল আলং ইকো ক্লাব আপুথাক ইন্টার্নশিপ কিক্লেমা বাং ফি আফানসি চো ফাপন ইগলম নিলি তুম কাচো ফাপনা টেং পেন আলাং লিভাংসি নন ডাক স্টুডিও মাইক্রোফোনা ঠেংনো সেদল আলাং লিমেন লাকে সামি হোমসেরা রং হাংপি তাংতে আফ্রাংসি নাংলি ফান আকাশবাণী দীপু হিন পেন কারডম আংপাজির ইগল
2: কারডম আফ্রাংসি লাদাক আকাশবাণী দীপু আতুমা ফানসেতামে লাপুসন নাজাই মেকেদেং পন আপদ নেলিহিন পেন কাচরো পাজির ল লাপেন নিলি ফান সেতামে লাপুসন মান পেং পেন নাঙে চোফা পনপত নিলিহীন পেন সুরি সুরি কারডম পাজির এগলো লাপেনতে পিনি দাক আকাশবাণী দীপু চিহু চিপুত আজাই মেঘালং নাংকার জুদুনারা দোয়ানা ফান্তা নিলিহীন পেন কারডম পাজির এগলো
1: কারডম তাংতে নন ইলি তুম কোসনসে স্কুল আলং ইকো ক্লাব কি বিমা লাপেন আকে নাং সত আপু থাকলে চিংকি চিথান ছু ইগলো নাং আফ্রাংসে নিলি নাংলি ফান নাংকার যুগাং তুঙা বাং গেলাপু হেলো নাংলিকে ইনুত ইকো ক্লাব ইন্টার্নশিপ কেক্লেমা বাং ফিলো লাসি ইকো ক্লাব বুকে কপিল
2: ইকো ক্লাব লাকে ইসি স্কুল লং অসমার পেন কেসেং পন ক্লাব ল লাপেন কপি পসি কেসেং পন আং কমা পলতে এনভাইরনমেন্ট আপু থাক কসন সি কাচারক টক পেন কাচারাই কম জিমা পু ইসি কামা থা পন পেন সি সরকার তুম লাসাই মেক দেং পন ল জসমেত পেট কে এলি তুম চেথান পন সেনাং মিনিস্ট্রি লেভেল লং বাংকে মিনিস্ট্রি অফ এনভাইরনমেন্ট ফরেস্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ তুমি লাসো আজাই মেক চেপাতির পি পন ল আন্ডার আফ্রাংকে ন্যাশনাল গ্রিন কর্পস প্রোগ্রাম পামেন পেনসি দেং পন ল নন ফি বাং আমেন চেলার পন থুলো লাকে এনভাইরনমেন্ট এডুকেশন প্রোগ্রাম পামেন আন্ডার পেনসি লাসো ইকো ক্লাব পাংচেং পন ল লাসন দাক থাকছে দাক স্টেট লেভেল আলং আবাংকে স্টেট নোডাল এজেন্সি পুদল লাসি স্টেট নোডাল এজেন্সি আবাংকে আসাম সাইন্স টেকনোলজি এন্ড এনভাইরনমেন্ট কাউন্সিল পুসি পুলো লাসন দাক থাকছে দাক ডিস্ট্রিক্ট লেভেল লং সেতামে ডিস্ট্রিক্ট নোডাল এজেন্সি পুদল লাদাক ডিস্ট্রিক্ট লং কেলাংচারি তুমাংকে জাকওয়ে আসং এনজিও তুমি লাং পনিল লাসি নেলি বাংকে লাসো লং কোসন সি কাছে রাবদুন লকমা পু নেলি আসাম সুচি থান পনিং তুং হেদি নেলি এস এন ইন্টার্ন সি আসাম সাইন্স টেকনোলজি এন্ড এনভাইরনমেন্ট কাউন্সিল লং ক্লেম দুন লাসি হালা ডাক বাংকে নিলি তুমান ওরিয়েন্টেশন প্রোগ্রাম লাই নাং পিল কোসন সি ক্লেমি মা লাপেনতে রিসার্চ বেসিক হাই নাং থান পনল হালা ডাক পেন আক ফিল্ড ভিজিট লং নাং তৈ পনল লাসি সো ফিল্ড ভিজিট লংকে নিলি ফানকে জোন এইট সে নাং কেপেক পনল লা জোন এইট লং বাংকে ডিস্ট্রিক্ট প্লি নাং পাতাং পনল লাকে ইস্ট কার্বিয়াং লং ওয়েস্ট কার্বিয়াং লং গোলাঘাট লাপেন ডিমাহাসাও ডিস্ট্রিক্ট ল লাসো হুট নিলি সেতামে পেনাং আনা স্কুল লং দাম লং ল লাপেন কাদো কাবে পেন স্কুল লং ট্রক্সি ক্যাব রা নিয়ার ক্যাব আন বাক সুসে নিলি হুমরি দাম লং ল লাসো ইন্টার্নশিপ এসে কাবা লাপেন লাদাক ইস্ট কার্বিয়াং লং লং নিলি লং থং ক্যাব রা কে থম বাক দো নিলি কে দাম দাক দীপু এরিয়া মাত ল মতে লংফের নাচে তামিল লাপু নিহাং নাচে তামিল হেদি দাম ল আফ্রাংসি লাদাক ইস্ট কার্বিয়াং লং লং পাতাং ল লাসো দুন্থু বাংকে ডিমাহাসাও দাম ফিটল আলা ডাক বাংকে লং খ্রে ফোন এপিনি দাম ল আথেমা ডাক ইলি তুম ইস্ট কার্বিয়াং লং আসন যাত্রা স্কুল চেতে বক হেট পোকালি ডিমাহাসাও আদিম লং বাংকে যে লভিং বাং আমাসি ইরুয়ে ফার্মাসি ঠিক তিতিল হয়েছি ডিস্ট্রিক্ট লং নিলি প্লেন আতেং বাংকে আমাসি হালা ডাক বাংকে আ ডিস্টেন্স মানে আ জাক ডিং ও মা হেদি লি দাম লাভ থেকে দিল আমাসি লংখ্রে ফ দাম ল ইনকে পু গোল ঘাটছে তামি লসন ডাক থাকলো আজ এক ডিং পিক পিক স্কুলে দোহে টাকা লংখ্রে ফ ল হালা পু ওয়েস্ট কার্বিয়াং লং তো লসন ডাক থাকলো ওয়েস্ট কার্বিয়াং লং বেং আসাপ সো কাছেতে বখাই দো চ্যাট হেদি সেটা মেলা ডিমাহা সাউ পেন পু গোলাঘাট ডিস্ট্রিক্ট বাংকে যে লভিং বাং আদিম হে এনকে ডাক ইস্ট কার্বিয়াং লং এ লং লং নিয়ে স্কুল নিলি পু পনিং তুং লাবাংকে কার্কক হায়ার সেকেন্ডারি স্কুল তা দাম লং ল লং নিয়ে থেম্পু ইংলিশ হাই স্কুল এম ই সেকশন এল পি সেকশন দাম ল হেদি এম ই হাই স্কুল লাপেনতে ডকমকা হায়ার সেকেন্ডারি স্কুল দাম ল নাইটিঙ্গল স্কুল দাম ল ডাক মঞ্জা লং হে লাপেনতে রং নিহাং ইংলিশ এম ই স্কুল এনকে সানরাইজ একাডেমি এনকে দীপু গভ বয়েজ হায়ার সেকেন্ডারি লাসন ডাক ডাকছি পেনাং আন্দোলা দিলাজি মিথিফাং তহ এনকে লাদাখ

0: làm gì ở việc sinh ạ?
1: Inki inket kepavir adawai pesticide lapen sok katiki ahidia long ahok pet pen kachepari dengpon. Pes pulote ilitum kachutiki lohan thesere thekumbong lapen sok arong along ki unpon pen kepanohok angki inket mate akesu apia phansi pudam. Lahe hoy angki lapen akesu pen kepajok ji aphan karsi akemikel aphansi pesticide pulo. Pesticide sonthom an thakun lake organic, inorganic mate chemical lapen biopesticide. Bonta jasemet ke pini chemical mate inorganic pesticide lapen sok kati ki ahidia long keri karsi nangji apu thak le chethandam iglonang. Chemical pesticide sonthom an do granular mate amujui powdery mate adup lapen liquid mate alang. Ilitum kachoti ki sok ahidi along ason son inki inket lapen kisu ki un theglong lapen sok arong apan penang an panohok theglong. Labangsu ajoine choti ki arat atum sok angjin kelong jum hek titi. Lasi lahe hui akesu inki inket pen sok arong apan kepa jogji apan pesticide rig arsinangkok. Bonta lahe hui adawai karsi ahut penang an kachere ke kenang chot athema aron re pen rik arsi lo pulote ili tum ahema dung arai tomon pache ho det po lapen an parta langroi langjeng dong chan langbita pache ho si hada ke do mate marat anta vir det po so kati ki ahidi along ke do penang an ang ki inket lapen marat api sok arong panohok he চংহো পিপলি হান্থার্ব লাহে হুই সক আরং কে চো আংকি আফান চো নেপ সি ইংকি ইং কেট পেন পাজক থেক তাংতে নন সক আরং আফান কি উন আসন সন আংকি ইং কেট লাপেন কসন সি পামেসেন পেন দাওয়াই কারসি নাং জিমা পাঠি হেক পেন চেথান্দাম ইক লোনাং পেনাং আন আকেসো লাপেন ইংকি ইং কেট আক্লিমা হুট কে বর থেকলং লাকে স্টেম বরার মাতে আংপং কে চো আংকি থ্রিপস মাতে প্রিসাম গোলমিট লাপেন কে সো আংপং কে ব্লাস মাতে আর বো আলং স্পিন্ডুল সেপ আং থে কে দো আকে সো হেন লো প্রিসাম পেন পা জক জি আফান কুইনল ফস 25 EC লিটার ইসি আলাং আলং 1.5 ml আদোয়াই পাংবুই সি আর সি নাং জি ইস্টেম্বরা লাপেন গোলমিট আংকি আফান ফুরাদন 3 জি কথা এসিয়া চিলি থাই আলং গ্রাম থ্রক্সি পেন গ্রাম নার ক্যাপ আন কালিতে থিমেট 10 জি গ্রাম ফারোহিনী পেন ফারো কেথম আন চিলি কিফু নিফোপ পেন নিথ্রক্সি আফ্রাং রিক নাইজি লাসন জং সি ক্লেম লো পুলোতে সক চিলি এডেট পেন চিক্লো এজন আনবাকে থাংনাত আংকিতা বর উন এলো হিডি আলং চিলি এডেট আফি আসন সন আংকি সক আরং আফান কে বর থেগলং লাসো আংবং রাইস হিসপা মাতে আরবো কাচলি রাংকি স্টেম্বরার মাতে আংজক কাংডু কেচো আংকি লাপেন গোল মিটস হেনলো কাফিরে মেমে নাই হিসপা আংকি এ চম আলং পেন এ পাক কাচলির তাং আর ও কালিতে এজন আংকি থেকলং লোতে ক্লোরোপাইরিফস 25 EC 2.5 ml লিটার ইসি আলাং আলং কালিতে কুইনল ফস 25 EC 3.7 ml লিটার ইসি আলাং আলং কালিতে মনকত ফস 40 EC 3 ml লিটার ইসি আলাং আলং পাংবইরা আর সি নাংজি ইস্টেম্বরার আংকি বরলো পুলোতে পাজক আফান আংজক আংডুক চোদেট আজক আংজক থিলতপ লাবাংস আংকি আফান ফুরাদন 3 জি চিরি ইসি আলং লিনফ্লি কালিতে ফরেট 10 জি চিরি ইসি আলং ইলিনরা গ্রাম ফারো কেথম রিক নাংজি গোলমিট আংকি জং সি বরলো পুলোতে সক আরং পেন হারসুন কে এর আরবো আসন নাংকে চন থেকলং জি লাবাংসো আংকি পেন কেপা জক জি আফান মনোকতপস 40 EC লিটার ইসি আলাং আলং 2.5 ml কালিতে ফসফমিদন 100 EC লিটার ইসি আলাং আলং 1.5 ml আতেং পেন পাংগুইরা আর সি নাং জি

0: প্লাটন 3G চিরি ইসিয়ালং লিনফ্লি কালিতে ফরেট 10G চিরি ইসিয়ালং লিনথম ইলিনরা গ্রাম ফারুকে থম আন রিগ্লোতে লাবাংশ আংকি পেন পেজক উঞ্জি আদুনথুকে লিপ হোপার লাপেন প্লেন হোপার আংকি লাবাংশ আংকি জংসি শক আরং আফান বরল পুলোতে শক আরবো এডজো জাপো লাপেন আরং ক্রেং এডপো লাবাংশ আংকি কেপাবিরজি আফান ক্লোরোপাইরিফস 20 EC 2.5 ml লিটার ইসি আলাং আলং কালিতে মনোকটফস 40 EC 2 ml লিটার ইসি আলাং আলং পাংবইরা আর সিনাংজি শক আরং কেখাই উবদুত আহুত আরবো লাপেন আরং ইংদুক উ আজক আসন সন আংকি এংকেট কেবর ইংলুম চেট থেকলং লাসি লাবাংশ আংডেং আহুতা নন হেট ইলিতুম কাচেথাম তাং আদোয়াই আটেং পেন রিক আর সিলোতে শক আরং আফান পেজক উঞ্জি আদুসি লাগে শক কেপারেপ্তাক লাপেন শক কিফি আংডেং লাবাংশ আপর আহুত সিতা শক আফান আসন সন আংকি কেবর থেকলংজি যা সেমেট কে গান্ধীভাগ মাতে কিচিং হেনল লাবাংশ আহুত কেফেরে মেমে নাই স্কোয়ার মিটার ইসি আলং এজন পেন জনি আকিচিং থেকলং লোতে মালতিয়ন 5% ফারো পেন ফান ফ আজাকং আদুক চিরি ইসি আলং লিনথম আতেং রিক নাংজি নন আন ইলিতুম শক আরং আফান কে বর আসন সন আংকি ইংকেট লাপেন লাহে হুই আংকি ইংকেট পেন কেপা জগজি আফান কাচেপারি ডেং পনাংজি লাপেন রিক আর সি পনাংজি আসন সন আদোয়াই আপুথাক চেথান দামতাংল বন্তা আনু তিন সুটি কি আরাত আতুম নিং সিবি সি কেমে লাগে পেস্টিসাইড মাতে ইংকি ইংকেট কেপাবি আদোয়াই কি রিক আর সি পেন আজক ইলিতুম আদুং এরাই আতমন লাংরয় লাংজেং দং চান লাপেন বি এলাং পাচে হোথেক লাসি লাহে হুই আদোয়াই কিরি কারসি আহুত উন আনকে চিরে নাংজি আপেন দরচিত আনসি রিম পঞ্চত নাংজি কালী পুলোতে ইলিতুম আক আপ্রাণ লাপেন আমারাত মারেং আফান্তা কাফেরে মেমে আকিসুং দকপ
1: আনসি রূপ সিং বেপেন কে থান পন লামজি রাজি লংতাংল লাগে আকাশবাণী গুহাটি মহাবাহু দনমার্লিয়া দুন্থু পুথত ইনুত পেনংসে আং ডেংদাম ইকথুলনাং চন্দ্রকান্ত তেরং পেন কিলুন আলুন আলামথে লাকে ইতুম আরং আরজিক সিনা

দনমার্লিয়াতুম নন স্টুডিও ঘুরে পর আর্নি কংসাম পরফাই ফ নং প্লেং টাংল অপসি আদুন্থু আজাইমেক আংদেং দামথল নং লাকি রংরূপ আজাইমেক রংরূপ আজাইমেক লং পেন মঙ্গল সিং রংপি সিরিকালচার ইন্সপেক্টর ওয়েস্ট কার্বি আংলং লাপেন হুট বাংফু ফান্ডার তেরোনাতুম আংবং কেপাং রেং আংকি আপুথাক জিহুচিপুত আর জুদিনিক সিনা।

0: Ring lapen ali kacha thandam abeng lepini jathan ponthulo na ilitum kichengang dengalong bangke penang an koson si inki kapang reng nang jima lapen a an koson si pipo nang jima pena an ki ilitum jathan ponlonglo lasinon pini abangke inki pangreng pen mate ahom lapen a ok koson si chojor cholang nang jima lapen ale kopu an si long pon jima labang sobu thakle pini ke chingki ponthulo nang lase ake hai nang lipan পুথত চুৰি চুৰিয়া কাৰ্ডম চিতামে নাং পাজিৰ ঠুলে থৰল
1: কাৰ্ডম
0: তাংতে একঘাই ইলি তুম নন কাচিং কি চেথান পন জি কে মহেজং চিতামে নিলি থান পন ল ইলি তুম পেনাং আন কি ইংদে ইসি লং চেথান পন লং ল বনস্তামে হালাদা কে চেথান দাম দে কিলি দাম দে আনাং দেং মতে আংকুং বাং কে পুথত পিনিলে ইলি তুম চেথান পন থু ক্লিয়ার ল নাং আছে একঘাই নাং লিফান আকাশবাণী দিফু হিন পেন লাপেন কে রেডিও কার্য আর আল আন হিন পেন স্তামে চুৰি চুৰিয়া কাৰ্ডম নাং পাজিৰ ঠুলে থৰল
1: কাৰ্ডম
0: ইলিতুম পেনাং আন কে ইংকি কোসন সি কাপাং রেং নং জিমা আবুথা কে ইংদেং এ সিলং চেথান পন লং লো লাসিনন ইংদেং হিনি লং মাং কে ইলিতুম হালাবাং সো আংকি কাপাং রেং পেন আহোম লং দে দা ফি লাপেন কে আ অক হেগ দে দা ফি কে কোসন সি জজর চলাং জিমা লাবাং সো আবুথা লে চেথান পন লো না লাসি আ কে হাই নালি ফান আফ্রাং সি কার্জু পন জি আলাম থে কে লাপু হেলো হালাবাং সো আংকি লাপেন আহোম আবাং কে কোসন সি ইলিতুম আলে চপালং পন পা কে হাই নালি থান পাচিন ইক জিমা
1: লাবাংকে নীলতুম ডিপার্টমেন্ট পেনটা লাবাংসো ইংকিয়া হম লহে কাট কুকুন বুঝি পুরো ইংলিশ পেন কুকুন আলো উইদাউট ওয়ার্ম কাট কুকুন হে লাবাংকে হিটি কুলা নালং দামি নন জরবং হামরে নালংকে লা ইরুই আইথি লং বাংকে ইলি নালং ফারু ট্রক্সিরা ফকেপসি নন জরবং লাপু কার্বিয়াংলং আদাঙ্গে লাঞ্চি জরবং বন নন কিপাং রেং বেগাতুম হে ফারু ট্রক্সিরা ফকেপ ইলি নালং আদাকে পাঙ্গুই সোলো তারমানে কোয়ালিটি আলাম আবিলো হে এ গ্রেড বি গ্রেড পালাম গালিল সীতানন নীলিতুম ডিপার্টমেন্ট পেন আবাংতা লা পেনেং আসেংকান পেন আবাংকে লা ইংকিয়া হোম আবাংকে কে নাম পাংচেং পন পনপু নন নাসি আগ্রেড আসিস্টেম এ গ্রেড তুমাংকে আদর ইলিনালং সুরিসি লা পেনটে বি গ্রেড তুমাংকে ইলিনালং ভারত নেরকেব্রা ফকে সি গ্রেড তুমাংকে ভারত ট্রক্সিরা ফকে ইনকে গ্রেড লেস আবাংকে লাবাংকে লাপি ইক পাথুর বা থারা হোম বুঝতামি হ্যাঁ লাহাই তারমানে ক্লিন নো এ আহম হাই মানজি গ্রেট লেস লাহে লাবাংকে 600 পার কেজি ফারু ট্রক লাহে
0: তেকে নালি লা আগ্রেট মখাস তামি নালি থান পাচিনি পন ল মহেত পেন নালি সন্থম আগ্রেট আন্দো থান পাচিনি পন ল তেতে লা সন্থম আগ্রেট কি কুপুসন সিকে থাক পন ল আকে হে নালি থান পাচিনি ইক জিম এ গ্রেট আলং মাংকে কোসনাং কি হোম পো বি গ্রেট মতে সি গ্রেট আলং মাংকে নালি থান পাচিনি পন ল আকে তের কে দো মতে ইক পেচট পেচট কে দো কে হলা কে গ্রেট লেস মতে কি জুসি আগ্রেট লং সি দো পো আসে হলা থাক এ গ্রেট বি গ্রেট মাংকে কুপুসন সিকে থাক পন ল কে নালি আসব সো থান পাচিনি পন ইক জিম
1: লা মাংকে হলা এ গ্রেড আলং আবাংকে আলিন দাই লিতুম লাংদাম ইলিন আলং জংসি হালা আকুকুন মতে আহম বাং দো ও আর জাং ও বুলতে হালা বাংকে নন বিচার আলাম লিতুম ইলিন আলংকে কাট কুকুন ল ইনকে আহম বাংকে হম সুরিহিনীরা ফারু ফ আন্দ কমাতি লাগে স্ট্যান্ডার্ড ল লাস লাস ওয়েট জংসি দো লিপু তাংতে আপেন ক্লিন নাং পো ইউনিফর্ম নাং পো চিংড়ি পম নাং পো আহম মখাতা লাস এ গ্রেড কিন পুদাম আপেনতে হালা বি গ্রেড আলং আহে গে কেমি কেমি সেন হে সেটা হালা ব্রিক র্যাপ ব্রিক কালার মুখত হালা আহম কে এর হে হালা ইটা আকালার আসন এর দুদুমতি হালা হাই পেনাকে লক লাহাই পাঙ্গুই পুষিতামে হালা থিকনেস আবাং কে হেনু লাপুল দে লাহাই বি গ্রেড আলং পুরিব আসন থাকছি সি গ্রেড আলং আবাং কে মোপে নিলি থান ল আর জাং টাং তি তারমানে ইলিন আলং তাবে হোম সুরি হিনিরা ফারু ফসু সিদ্ধ নান্দ কক তিক ফিল্মজি ইহাক আকুকুন কে কাং আর মুখা মিক্স এটা আদর বাঙে আনলং পেন্ডে হো লাহাই বাঙে বিচার আলাম ডাবল ওয়ার্মস দো কক দিক এ হোমেদ আলং তা হালাহাই আংকি হোম দাদু হালাহাই আংকি হোম বাঙে লা পেন্ডে লাই যাক ক্লিন ও এ ইংথি সাজির ও এ লাহাই বাঙে লাগে সি গ্রেড সে পুরি পহে
0: ও তাংতে লাবাংস সাই মতে ইংকি কাপাং রেঙ্কে কুপ আনালে দুজিয়া খেয়াই নাংলি সোলাং দো রাত মতে হৃদয় কার্য রাত আনা ফান থান পাচিনি পনে একজিম
1: তো পাচিনি পনে গো না আলাম মাঙ্গেলা পুলো মুপেন নিলি পুলো চিরি সি ইংকি আন জং সিলি তুম এ লি পুতাং তে ইংকি আন গেমি আলাম লাই লা পুলো তে ইলি তুম রং ফারু ফ্লি আর রং আইংকি আন আর রং দু ইকপ তেলা সং বং পেন ইলি তুম জন ফারু হিনি রা ফ্লি ক্যাপ আপি প্লি আর টি ইলি তুম পাংরেং ইগলং পো সং বং পেন লিন ক্রিসির ক্যাপ লং পো কাট কুকুন মানে ইনকিয়া হোম বাং লিন ক্রিসির ক্যাপ লং 19 কেজিস লং লালিপুদাংতে লাদাখ নন নিলি কেলা

0: খাদাম মাংকে ইলিন লং ফারু থ্রক সি সি গেলা খাদাম কিজুম নাই খুশি তামি মো আদর দো উলু পুতিলা বাঙে কাপড়ে গেলাম লহে তানন ইলিন লং ফারু থ্রক সি সি নিলি লাখালো নাসি ইলিন লং ফারু থ্রক সি লিপুতাংতে লিন ক্রে সের ক্যাপ লিপুতাংতে আদাক টাঙ্কা সুরি ক্রে গে থমরা ফারু গে থম লংপু আপেনতে হালা ইলি তুম লা ইংলিশ তুম গিপু প্রি পিউপা পু হালা ইংকিয়া অক ইনকি অক আবাঙ্কে লি তুমকে লং ইজি বাঙ্কে লাকে লিন ফারুই ছিরা ট্রক ক্যাব লং আসি লিন ফারুই ছিরা ট্রক ক্যাব প্রি পিউপা মাতে লা ইনকি অক ইলি তুমকে চুচু হে লা বাংলা আন আ লিন লং পো লিন ফারুই ছিরা ট্রক ক্যাব আ লিন লং পো লাপেন ইলিন লং হিথি কুলা না লং কে ফারু ফ্লিসি জর মঞ্জিতা নিলি দাক ফারু থমছি তক পনিক লা হে পাচি নি পনিক লা হে ফারু থম বলতে লিন ফারুই ছিরা ট্রক ক্যাব আ ইনকি অক জর ললি পুতাংতে লি তুম লং ইক পো সুরি ফ্লি ক্যাব রানের ক্যাব আতাঙ্গা লং ইনকে হল ইনকিয়া হোম পেন ইনকিয়া অক পাংরুম পেট পেন ইলি তুম লং ইক পো তাঙ্কা সুরি ট্রকেবরা ইসি রা ফারক থম লং আনা তাঙ্কা লং পো লা চিরি সি এলাম চিরি হিনি লিপু তাঙতে কে অং লং থুপো
1: ডাবল লং থুপো
0: ডাবল লং থুপো আসি আকো ইনকি অক এচু পেন ইলার্জিক লং লক ইনুত বাহিনী তুম দুকক দা থেক
1: কালা
0: সীতা লাদাক ইনকি অক লং অবাঙ্কে ইলি তুম এ অকে প্রাণফান কে নাং সদা মিনারেলস দামোখা সিদ্ধ থাকে মনসন ফসফরাস দোলো আয়রন দোলো ক্যালসিয়াম দোলো জিঙ্ক দোলো কপার দোলো ম্যাগনেশিয়াম দোলো ম্যাঙ্গানিজ দোলো নাসন দো আপেনতে দাক ভিটামিন দো কার্বোহাইড্রেটস দো লিপিডস দো জো নাসি ইলি তুম লাবাঙ্কে ইনকি অকে চুপেন সি ইলার্জি কে লং বুকে পুকুন ই
1: কালাং
0: আফ্রাং আলাংলি বাং আলং কাপড়ে কাকে শুধু কক তা হাই লমিনি লাসি লাগে পাক পণ্য কাপড়ে অগলে চুতাসন বাং ইকদাত পোলাকে লালো লাসি আলি বাংকে লা চিরি সি জং সি নি তুম তিকি পুরুতে নন্নে দিকে থান লা আন না আপেন লাবাঙ্কে ইনকি আন গে মি আলাম ল ইনকে হালা কে সেরু পয় ইনকি আন বাং আলাম লেচে থান নাম লিপুতাংতে হালা বাং চিরি সি জং সি নি তুম এ লিপুতাংতে রং ফারোহিনী রা রং ইংকয়রা ফ আর রং আইনকিয়ানা রং ইলি তুম ই লং পো মাতি ইনকে লাসু পেন ইলি তুম জন ফারো ফ পেন জন ফারো ট্রক সি আপি প্লিয়া তি ইলি তুম পাংরেং উন্ত আর রং থে ইয়াত পিনাং মাতি নাকে সেরু আর রংকে নাসি হেলা আন লং ইলি তুম পাংরেং লিপু তাংতে লিন থং ক্যাপ রাকে থম অবাঙ্কে ইনকিয়া হোম লং ইকবো লিন থং ক্যাপ রাকে থম ইলি না লং ফারো ট্রক সি সি নিলি জং পনিকল ফারো ট্রক সি পুতাংতে ডাক ইলি তুম লং ইকবো সুরি ইনকয় রাকে থমরা ফারুই সি লং ইনকে লাসো পেন লিন ফারুহিনীরা চকনের ক্যাবরা ফ বাঙ্কে লাবাঙ্কে ইলিতুম ইনকিয়া অক লংপো ইলিন লং ফারুকে থম জংসি ইলিতুম হট পন্ড লিপুতাংতে তাঙ্কা সুরি চকনের ক্যাবরা ফ রা ফারু ফ তাঙ্কা লংপো লাপেন তেলা ইনকিয়া অক পেন ইনকিয়া হোম পাংরুম পেট পেন ইলিতুম লং ইকপো তাঙ্কা লাকি সিরা সুরিনের ক্যাবরা ফারু ট্রক তাঙ্কা লংপো আলি বাঙ্কে লাগে চিরি সি কেসেরু আর রং জংসি ইলিতুম এ পুনাংতে
1: ও
0: লাকে মেচিউর জিয়া ফানকে নিঙ্কান ফ্লি নিঙ্কান ফ আনাঙ্ক আর লাগে পাথে জি ফানকে লিতুম ইন্টার কালচার ক্লাম নাঙ্গ আডাক আডাক কাপ্রেক ইনকি আনকে মি তা ইদুনমি মাতে থার্মি থানসু তাই লিতুম ইদুনমি আডাক আডাক লা রঙে পাথে ফান জংসি মেচিউর আর রং আনলো লিপু তাংতে ইলিতুম লান আনা তাঙ্কাল আলি গেলা বাংলা আপেনতে নন ইলিতুম লা রাধা তুম কাদু কাবি তুম তা চিনি লো ননসন ইলি তুম কার্বি জয় হং থর জংসি পেহন কি পেন কাসন সি ইলি তুম নাম লিপু থাকতে না আদর হিথি কুলা দালং তা লা এপাক জয় হং থর সি সুরি কৃহিনী সুরি ফ সুরিনের ক্যাব এপাক জয় সি আসে আনাদর গে সু আহর মু নাসি ইলি তুম নিং চেরত কুট পেন নিং আক্লং পেন জংসি ইংকি পাংরেং পেন আলি চে পাদু পাচু কি চোখা মামু পাফলুম জি পুলো সঞ্জং সে বর ইলি পুতানতে ইলি তুম আলি লং লি দেয় জিপু মাথা নামে আলি লং ইক বেক জিপাল
1: চোর পাড় খাই নালি চজর চলাং আলামু মতে চজর চলাং মো ফানস মে নালি থান বাচিনি পনপত লাসে খাই ইলি তুম পেনাং আনকে চিংকি চে থান পনং ল লাসি নালি হেন পেন মতে নালি কাচিনি আনাসন সুলাং দোরা দা ফান থান বাচিনি লং ল লাসি নন পুথত নালি হেন পেন কুপিনে সুলাং দোরা ফান থান বাচিনি পন কাং তুং ল পসন দলাং মা খাই মতে লবাংস সাই কে ক্লেম মেসেন মা হিনো দাক মা লাপেন আলে দোমা বেমা আলে লাম কে মহেশ তামে নালি থান চিনি পন ল তামে লবাংস আসাই আনসোসে কাপা ক্লেম পন জিয়া ফান মতে ইলি তুম সকার বি মতে সুলাং দোরা দো আনাতুম আনসোসে কাপা ক্লেম পন জি লবাংস আবি দি মতে কুপিনে নালি থান পাচিনি পন কাং তুং ল পসন দোমা খাই
0: আলাম মাংকে পাচিনিং তুম আথেমা ইলি তুম আখে তুম ফাত লাবাংসু ইংকি কে পাংরেং কে হৌ মুপেন জেথানিক লো ফিসার ফুসার পেনাং পাংরেং বমলো বাং বমলো তা নন দি তুম লাদাক স্টুডিও লং অল ইন্ডিয়া রেডিও স্টুডিও লং

0: panang hanglo misenlo lahelam chitan chimum japan nasinili ipugangtung wang lapulo inki ke pangreng aning ke hang korti injir kaduga be phanta lapulo la bangke e swarlo tumasai pasar pisar bura sai pumata thiren nangpo
1: kale
0: non ki thurmi ri so yang tumta wangsi labang so sai ta klem melo na pente nono ke aporlo non ke arua chiklo ta ki juthu pojo sita আরু পুনন ওসিক পুনন জাখং পুনন বা জাংমি আছে ক্লুব এন হা জাখং আছে ক্লু আনগে লিতুম সাইকিতি কি পড়ল
1: কালে
0: নাসি লা মনসুন রেন দা কেবাং গিয়া পড়ল নাসি লা সোহুত জং সি লিতুম ইনকিয়া আন এদুন সমদুন আসাইতে টিকি লিপুদাংতে লাবাংকে রেং এপ আরং দো আন্দা ইলিতুম কি আরং দো আন্দা নাসি লা ইনকি আন মতে লা কে সেরু আক্লিম জং সিনং নিতুম ইজি লিপুতংতে সেরিকালচার ডিপার্টমেন্ট লং হুমরি দামন নাং নিতুম আকে জয় বেন্দা লংপু এপ্লিকেশন ইসিপি নন যে নাং নিতুম নিলিতুম তা ইনকিয়ান এ ইংতু নাসি ইংকি লাস কে সেরু সিডলিং মতে আরং আক্লিম নিলিতুম নাং পিনাং ইপুলতে ডিপার্টমেন্ট বেন্দা নাং পিদুনপু আপেন জং সি নাং নিতুম ইংকিয়ান আমু তা লং থাই বেলো লিপুতংতে ডিপার্টমেন্ট লং দামন ইংকিয়ান আমু তা নাং দুদুনপু আকে জয় বেন সনসে নিল তুম নন পি বম লো আপরটা আপর লো মতি নাসি নন আপর চিত লো নাংলি তুম নাংকে হাং লো দা নাসি নন ওয়াং বম লো লাহাই লা অ্যাওয়ারনেস প্রোগ্রাম যাতা পেনাং আন গে দোলং লো সেরিকালচার পেন নাসি কাচিনিয়া তুম অং মুচত লো নাসি আকলিম গে পন তুম তানন অং বম লো নাসি কি থুরমি রিসোয় জাং তুম তা লাতা এসন আসাই লো কেনাং সত আসাই লো পুমাথা পেন পেনতেলাকে আকে সার আতুম বা সারপিত সারবুরা তুম আসাই চত পুবাং মাথা থেসি লা রিসোয় জাং তোমন্তা ওয়াং পেন লায়া সাইতা তিকি পবুসি নিংথে পারবে
1: চোরো পাড়ল খাই নাংলি থান পাচিনি পনপদ তাংতে খাই ইলি তুম কাচিং কিছু থান পনাং জিকে দিং পিকলাং মতে দোপ পিকলাং তে মা নাংলি সামে কে থান পন কাং তুং জিকে দো ওলাং তাহাই পয় ফির সামে ইলি তুম ফান আপর কাপা ঠিক লাপসান তা দো লাসি ননাবাং কে নিলি আপর কে চকলো লাপসান সি থাকলং লাপদ আখাই ইলি তুম মো কেবাং জি আর্নি আর্নিকা প্রেকলে ইলি তুম পথত আংকো আংতন পেন মতে কোসন সিলা বাংসো ওয়ার সাই মতে আলা বাংসো সাই কে ক্লেম পা মেজি মা কাপ্রেগার নি লাইলি তুম চিংকি চে থান পন্থুল না লাসি পিনি ইলি তুম কচিংকি চে থানা বাংকে লাপ আনলে রে পন ইগলো না নাংলি সনসুরি আসাই লেদো বস্তা মে নাংলি সাই চে ওপেন দাক আকাশবাণী দীপু আসাই এম আনবাং পেন নাংলি তুম ডিপার্টমেন্ট আহিন পেন পেনাং আন আওয়ার সাই কি পিপন আলাম থে সামে নাংলি থান পা চিনি পন পন নাংলি ফান সুরি সুরি আকারডম সিতামে পুথত নাপাজে ঠুলে তলক কে হাই লাসি পিনি ইলি তুম কচিংকি চে থান কে লাপ আনলে রে পন ইগলো না
0: লিহিন বেন দা নাইল তুম কাতু কই ফান্তা আপেন রেডিও কার্জু কর্টে ইঞ্জির দো অন ফান্তা লিহিন বেন কার্ডম বাজির সি পোনজি নিলিতা নিলাম তে পাজুরি কল
1: তাংতে পিনি ইলি তুম আলাং লি পেন ইনকি কে মে কাপাং রেং নং জি লাপেন আলে আপুতা কাচিং কি জাথান কে লাপান সি কাংটন ইগলো কার্ডো
2: লাপান অপর নালি তুম রং রো বাজাই মেক আং দেং আলং পেন মঙ্গল সিং রং পি সিরিকালচার ইন্সপেক্টর ওয়েস্ট কার্বিং লং লাপেন হুট বাংফু ফান্ডার টেরনে তুম আংবং ইংকি কেমি কাপাং রেং হাই হুই আলি হাই হুই আপুথাক চিউ চিপুত আর জুলং ইকটাং ল আদন্থু দামথল নাং লাকে মহেশ্বর টেরন সাকসেসফুল ইন বারবার বিজনেস মাতে চু কাং টিপ আনাথু আলাংলি বর ই পেন কিন্তু ওই চুকাং টিপ আসাই মোকে ক্লেম পন আপুথাক হুট বং ফি দহমি ইংলেং পি আতুম আংবং চিহুচিপুত আর জুপন লং ইকপ ততাংতে আর জু ইং আলাং তুম পেন চিহুচিপুত

0: লোকপিয়লৰ প্ৰথম পৰ্যায় গৃহ তালিকা আৰু গৃহপিয়ল অৰ্থাৎ আপোনাৰ ঘৰৰ গণনা হ'ব। আহক আপোনাৰ সহযোগিতাৰ দ্বাৰা ইয়াক সফল কৰোঁ আৰু বিকশিত ভাৰত 2047ৰ দিশে আৰু এটা খোজ আগবাঢ়ো।
1: নার্সৰ আৰু তেওঁৰ অন্তৰাত্মাৰ আহি গল দৰমহা। এতিয়া নতুন কাণফুলি
2: নহয়, প্ৰথমে সঞ্চয়,
1: প্ৰথমে কাণফুলি।
2: শুন, প্ৰতি মাহে অলপ বচাও, অলপ বিনিয়োগ কৰ, আৰু অলপ ইমাৰজেঞ্চিৰ বাবেও সাঁচ, যাতে হৈ ৰয় টেনশ্যন ফ্ৰী।
1: কিন্তু কাণফুলি কি হ'ব?
2: যাবানে ভিডিঅ' ইনজেকশ্যন?
3: আৰবিআইয়ে কয়
2: বিত্তীয় বুদ্ধিমত্তা সমৃদ্ধ মহিলা।
4: দনমাৰলিয়াটুম নন ষ্টুডিঅ' ঘূৰি ওপৰ পৰফাই ফৰমিনি ফকেপ নং ফ্লেং টাং লি আদুনথু জাই মেগাং কং দামথৰ নং লামজিৰ আৰ্জিক লংপ লামজিৰ গীথান পন লাকি হাৰবামন ৰংপি আঠে পি লাকি লাং কিঠে পেন কেচিং ৰাই ততাংতে আৰ্জিক চিনাং আলাং লিপেন কিঠান পন লামজিৰ
5: আপ্রাংসি আকাশবাণী রেডিও কার্জু আরা দু ফানি তামে নেলি হিনপেন নিংসা মকারডম পাজের ইকল পিনি লামজি রাজা মেগলং লং কেথে হুদ কোসম সি কচিরে লপেন কচিংরাই দু নংজি পুয়পু থাক সি নেলি থানপন ইকপ লং কেথে লকে ইসি থে দু অলাম থে পি লপেন কচিথান কেনং সত পিপদমা পুলুতে পিঠে আদাংলং আনি কানবং তা কোনার নে আদিম কে লং কেথে পুকে দু লাসু অজক পেনাং আন আর নিবং কেক্লেম কেদাম আসাই চকলেম চদাম কিসু কচেলাং কেদু কেদাম চজর চলাং কাতিকি কংহয় আসন আন সিতামে পেনাং কাতিকুক লাপেন কেনাহক দু লং কেথে আথে লকে বারলা অপর হুদ আর বে কেথে আকিলি গেজাং পিক কাবি চেংলং পেন লং কেথে চিমানজি আংরিং থেদুং লসু অজক পেনাং আন লংলম লাপেন লংরয় কংবাক লং পেন লং কেথে চিমানজি আংরিং থেদুং দু আদুন্থু লং আহুরদং মাতে ড্রেন আলং বং প্লাস্টিক হরমু লাপেন কাপড়ে কেটে রসন কেবার তেকাং পেন কেপাং থে ওঠে দেট আজক আর বে কেথে কে

lahai lang hordong along kiter kachemar then longpen lang kili long pami medet ajoine angtan towar bithi ingbaksi langali mate towar lang thedutpo lasana phanke manmade mate munit pen pachiman alang bi pusi pulo puthot langhor kikim kerang kichokchi ajok penda langkithe chiman thek jongsi alang kili angdena hordong selam dundi lapen ahodong kikim nangji ateng kali pen pabihek pulote ladak sitame langabang kili nangji ahor anat li thek thesi chingten pringpo anke muingbaklo pulote lang the idet po lason si temperature mate arniang tan ki duu ajok inglong along borap angkleng kangjer ke prap pen inglong alang kili ajur nangbat det po anke lapenta aberanat langnang the det po langge the laki arwe ke jangpen chot lapukali hagorolong menmen tsunami ke du lapen tomon charting gachiman pen langaphan angsong ingthur pen kora na jakong the dung tomon pen naing doisi langpathepu langke the pen ki phunang angthek langke the pen penang kisung ki phula pen kachetong nang ili thekdam long lang thelote aprangsi ke hormu hatar hinno po lapen kondun po kupai ke langnu pen munit apran sitame kanahok doji hem ka henu kiru pen chenglok saikati ki amu kenahok jantu janwar apran ke dam lapen towar nang henu po dolong hai hoi sitame nang rudun po adunthu meri hinga che thor katura lapen kenang sot kichu ki juna son kelong awar sai katura dokok po puthot langanglum ke dokok ajok asona son langpen ke chulong akisu ইফুয়ে পক কেদাম পেন জাসেমেত কোলেরা লাপেন ডায়রিয়া সিতামে ইংদাং পো লাপেন চোলং পো লাংকিথে পেন গাছিংরাই নংজি লাংকিথে জি আংরিং লাপেন লাংকিথে এহুট এলিতুম কপি পি আসন গাছে সিক দো নংজি লাংকিথে কমেন্টু সি কি দো পোনে লাকে এলিতুম চিনি নে লাসি আফ্রাং সি কে মেথাং পেন আমাত জাসেমেত বেচেং আপর হুট বতরা বেটা এনবের লাপেন লংবের নংজি লাপেনকে কাইকিটা চেরক টক পেনসি দু নংজি বতর কিমিমি আংথেক ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট মাতে থিহেক পেন আইএমডি আতুমপেন মোবাইল আলং নাংকিপালে মেসেজ আর্ডি পি নংজি লাপেন স্টেট ন্যাশনাল লাপেন ডিস্ট্রিক্ট ডিসাস্টার ম্যানেজমেন্ট মাতে থিহেক পেন ডিডিএম এ লাপেন এএসডিএম এ আতুম আলাম আর্জু নংজি এফংবেদ আরবি কেজাং পেন নিনি ধামাং বং জংসি হাম হি লাপেন কি হামজি আংরিং আবি পুলোতে আকাপ্রেক আংলং টেপলং মুচট আদিম কচেতেরেক জি আফানসি চেসিক নংজি লংরয় লংজিং আদুং হেম কচি কিম লাপেন সাই কাতি কি কাইকি আমাতা চেরক টক পেনসি দো নংজি টংসেকট আফান কিচু কিজু নাসন জাসেমেত কিক্রেং ফু নাসন লাকে ডাল মটর জংথু সয়াবিন বুদমা চানা হে হুই চেসিক তিং সি কেমে কিজুম নাই সিতামে নিনি নিথমা ফারমান আনকে চেসিক নংজে লাহায় সন কে হিনুতং তে লাপেন কে পেনাঙাজের কি দিং তা বিমে মে লাপেন কি পাথে আং আফান ইমার্জেন্সি ল্যাম্প টর্চ ব্যাটারি লাপেন ফুন আফান পাওয়ার ব্যাঙ্ক সিতামে চেসিক মেক সি কেমে লাপুসন আহুত মে রেহিং পেন পাহেলো নংজি লাপেন কাছে ফুলক আসন আনতা পাফো ফেডেট সি কেমে কিথু কি উই লাপেন কেনাংনি আসন তোয়ার বিথে দং আরয় অলং লাপেনকে কোনাদনি ইংথাইদং আদিম মতে ওপেন স্পেস অলং কাইকে দা বারবেদেদ নংজি লাংকে থে এহুত লাংরয় লাংটেং লাপেন লাংসুন পাতে বকদামদে দেদ নংজি লাপেন কাম সদাক আবি পুলুতে হং বারবেদেদ সি কিমে কোনাদনি লাংগা চিংতেন অলং কি ম্যানহোল মতে হিলিক লাপেন দং ডকক তাহাই লাংকে থে আংরিং লাপেন কেদুমিমি আদিম অলং হেম কিমকে দেট সি কিমে লং থে দেট পেন কোসন সি কচিংরাই নংজি আবিদি লং কি থে সান দেট আফি আকে হয় মতে লোকেল অথরিটি আতুম পেন হুকুম থো দেট আফি সি হেম চেলাং দাম নংজি ফেরুই কারচু লাপেন কেসু কচিলং পেন কচিপাজক থেকজি আফান উন আন কে লংবং পাতে বক বেদেট নংজি লহাই পেন কচিংরাই থেকজি আফান কিং অফ কিডিং মতে বুটস লাপেন এরিয়া হোম এন নংজি লাপেন চেথন নংজি লংকিটার কেরোলং আহান দোয়াই পেন কিচু সন দো আনতা এন এ দেট নংজি কিজু নাফান বঙালং কেসা কি পামে আলং লাপেন

মহিলার সিঙ্গলসর্ট ফাইনেলত প্রবেশ। আমার আমার সন্ধিয়ার আঞ্চলিক বাতৰি ইমানতে শেষ হল। পরবর্তী বাতৰি 7:10 বজাত শুনিবলৈ পাব। নমস্কাৰ।

আদুন্থু আলঞ্জের আর জুইক সেনাং লাকে তেকে লংজন কেসিয়া স্পেন কিলুন পন আলুন আলমথে কেমাং আদিম আনপো ততাং তে আর জুইক সেনাং তেকে লংজন কেসিয়া স্পেন কিলুন পন লাবং সলুন

0: pentala puson che man thekma
1: বেশি কইলা হেম আর লোকে দো পেন্টা জংসিয়া টেম্পারেচার বাং দো পিক পুতে লা বাংকে কেমান পন বাংকেলা আর নি ডাইরেক্ট কেচিং তো পেন আন কে সাপ ও কে কেচা প্রেক দো থে মানে হেম আর লোকে ইলি আদিপ দো টেম্পারেচার দো পিস্তামে ডাইরেক্ট এবাং লং নাং লুটলে তা আর নি গেছো জংসি কে চিং তো পুতে লাকে ডাইরেক্ট লা আর নি আলট্রাভায়োলেট রে পু আর রেডিয়েশন বাং নাং লুট পলাকে ডাইরেক্ট এব্রেন লং সি এটেক ই এব্রেন আলগ লা এবাং লং লাকে ডাইরেক্ট কন্টেক্ট পো লা বাং আসাপ ও কিসো বাং তামে প্রাপ চাইজি আকো শিকচেত যেনেবা ইলি হেমলং দোতে আবিন দো পো আহি নংলে পুসিতামে আসার নং লং রো পো লাপেন ইলি ব্যাং লং খে ওয়াং ইফান আসাপ ও আপোর সিতামে নাং চেত লালোতে ইলি তুম ডাইরেক্ট কে রোপেন লা হেমার লোকে দোবাং আসাপ ও কে কে চেপ্রে কে থেক ফোন লং ইগি
0: ছুরলো বচিনি পন পন তাংতে ডক্টর কাই কে পেন আরজি কি দিং কে সো কে দো টাং তুম ফান লাবাং সো কে সো কান ফেরে মেমে দোলো
1: জংসি মানে আপ্রাং কে সো পেন আজাদ কে সো সে তামে আর জি কি ডিং আকে সো গেডো যেনে বা ডায়াবেটিস পনয় বা প্রেসার পনয় বা লা হার্ট বেমার পু সে তামে হেদি জংসি আলাং লিটুম কে দো টাং পোতে বিশি কই কে নিলি পুদামি তে লা হার্ট বেমার কে দো টাং তুম বাংসি চেরে নাঙি আঠে মানে আর নি সোলোতে আ হার্ট ক আনমা আই স্পিড কে অং নাঙি সে তামে নাংসুন চেট পো লা সো লগত আর থো কানমা কে প্রাবনাই তামে ইংল্যান্ড চেট পো লা লোপতে আমনিত ব্যাং তংসে কট সিতামে লা কেসো আহার লং সিতামে লান সোসে কিসো জি আংথেক সিতামে দোপো বা আলাংলি আচেথে বাঙন এ দেট আংথেক সিতামে লং পো নিকপো
0: তংতে লবং সো কেসো পেন মানে ক্রেপ হিট বুলোতে তংসে ক ডক্টর লং লেলে কো ইলি রাত তুম সিতামে কো পিসি কে ক্লেম দু নাঙ্গি কে নাং সরল
1: জংসে লা সো কেসো ছলং পেন কে ক্রেপ দু পোতে কে চেং সি বাং কে ইলি তুম লা কেসো কে লং ফান বাং আবিন লং পো নাং পো জংসে আর নি সো লং সি দো পোতে লা সো লগত ইলি তুম আলং লি ফান লা ফেন আদং তামে পাথে বক নাং পো হাং পেন লাং সিতামে পে লং পা চাম পেন সি আতে হাং লং সিতামে বা চিংকেপ লং বা পোক লং লাহাই সিতামে মাই পেন সি পাসাং নাং পো লাসো লগত জং সি আং হো চিং পু উন পতে নর্মেল লাং বাং সি পা জুন দু নাং
0: তাংতি লাবাং সো কে সো কে কোমা তুমসি ওং ডুং পেন কে লং কে অং লো সোয়ার লো তোমা সোপিন সো লা পসন দোমা
1: লা সন বাং কে নিলি চিনি দাম আতেং তে লা বাংকে ভাগ নো জংসি লা সাইকেটি কি বা লা বিসি কই হং কে ওলাই লা তুমতে লি সোয়ার লো পুপে বা সোপিন সো পু তামে লা কে হং কে ওলাই বেগি তা জংসি লা হং কে ওলাই লগত যা কং পি আকাম কে ক্লেম দুন আং ই কিবু ও আকাম জংসি কে ক্লেম দুন বতে নিলি চিনি দাম আতেং পেনতে আলাং লি লা সন আমনি তুমাংসি লা সন কে সো কেলং ফোন বাংকে কে অংজি
0: তাংতে ও সোমার তুম লবাং সো কে সো চলং বাং কে কো সো আর তা পেনসি অং ডুং অ সোমার তুম কে লং ল
1: লাকে ইলি তুম লাং দাম লতে লা আকেং দাম থেক বা জুই থে আর তা পু দাম লতে নিংকান ফ বা নিংকান ট্রক লানো সোমার তুম কে কে জুই থেক চিত আপর লপ আর নি কে সো পুপে আর বিকে জাং পুপে লা তুম বাং কে কে জুই সি বিসি কই কে চেলাং পো লাসি আপর সিতামে চিনি নেল লাসি নিলি চিনি দাম আতেং তে লা সো আর তা বাং সি বিসি কই কিসো সিতামে চলং অং জি
0: চুরলো পাচিনি পন পন তাংতে লাপুসন ও সোমার তুমফান কোসন পেন সি লাবাং সো কে সো পাচলং লে পিন পেন কাপাচিং রাই থে
1: জং সি ইলি তুমলা সোমার ফেন লা সো কে সো পেন পাচিং রাই বুতে ইলি সনি সন্থম ক্লেম দু নাঙ্গি বা ইলি তুমলা ও সোমার কি জুই সিতামে লাং দু নাঙ্গি জং সি ও সোমার জুই পুসিতামে আদাপ আলম জেনেবা ফরফাই ট্রক ট্রক্সি আলম পেন সিতামে লা বারো বাজি আন লম আর্নি সো বাং পাচিং তো তে দে নাঙ্গি জংসি লা আনলে গাছিং তো লোপতে আর নি তামে কানমা আং টাং সে তামে লা ও সোমার সে তামে আর চাকন এ দেট পো লা সো কি সো সে তামে কে লং ই আং রিং থে দুং দোল
0: তাংতে ইনুত আমনি লাবাং সো কে সো কাচলং চেং মাতে কাচলং ভেয়ার লোপু কুপুসন সি কাচে প্রেক দোল
1: জংসি ইলি তুম লাকে বেলেকা কে সো সোমরা আসিন রুজি ফুয়াত বাংকে কালি দেট পো লাসি লাসন কে পাং থেক বাং কে নিলি চিনি দা মাতেং তে লা বাং গা সাবো কা সেক সাক দো চাজি তা লা সো কে সো নন হেড সি কে লং পু লা গা পাং থেক ই ফানবতে ইলি লাং দা মি তে আরেং লং সি তামে লাং মে বা আব্রেন লং সি তামে লাং মে জং সি আরেং সি তামে ক্রেং পি গি লা সো লগত আরেং আ লং সি তামে আর নি কাং টাং অপট কি ইক সিপ বা লাসন আং থেক তামে লং পঞ্জি
0: তাংতে লাবাং সো কে সো ডক্টর তুমলং পালে ইয়াত লো পুরতে লাবাং সো ফি কে কোসন পেন সিকে লাং পনলো
1: জং সি লা সন কে সো গেছ লং পেন আ সে কে ছে লাং আদেম পাতে বক ইক পতে কে চেং সি বাং কে আলাং লি তুমফান বাং কে জং সি আ ফু সো পিক পতে পেরিস্তামোর লাহাই

ইংলিশ চালানো যায় মেঘ আং দেং লংপেন আদুন্থু আলঞ্জির আর জুথিক সেনাং লাকি লেডি গাগা লাপেন ব্রুনো মার্স পেন কিলুন পনালুন আলুন আলামথে দাই উইথ এ স্মাইল ততাংতে আর জুক সেনাং আলাং লিতম পেন কিলুন পন লবং সলুন

0: লোকপিয়লৰ প্ৰথম পৰ্যায় গৃহ তালিকা আৰু গৃহপিয়ল অৰ্থাৎ আপোনাৰ ঘৰৰ গণনা হ'ব। আহক আপোনাৰ সহযোগিতাৰ দ্বাৰা ইয়াক সফল কৰোঁ আৰু বিকশিত ভাৰত 2047ৰ দিশে আৰু এটা খোজ আগবাঢ়ো।
1: তো তাংতে আপর্ণাং চক তাংলো অপসি কাপাঠুয়া যায় মেঘাং ডেঙে লংপেন স্যামসং টি পেন কার্বি ট্রেডিশনেল গেম অপুথাক হামবি কাপাঠু চার্লি নাং পো আঠেপি এন পন পেন কেপাঠুয়া যায় মেঘালং লাম থেকে থানপন আর জুডুনিক সিনাং
2: সি আরিকাং পি আথে আমেন বাংস রিকাং কেথে লকে হা সিনিং পেন লংলে আন জিরদেট পোসি সারসারা তুম কে থান বাংস রিকাং আলংসি আর নামার নিয়ে তুম তামে পেরথে গে বা আহুত নাংকি সুন ইয়া দন্দ না সনসি পামান লপু কার্বিয়া লুনালাম আলং তামে ননপুতা দু হাম বি বলাম থে নাংকি প্লাংকে লপুসন হেলো হাম তুং যাং মতে কাহাম তুং যাং লাপেন বি তুং যাং জির চেকলেয়াতুম বাহিনী হেলো লবাংস আরি কাং আথে মতে বাংস হামবি কপাথু চেং আতুমলো লাসি আলাং তুম আমেন পাচেরপেনসি হামবি পু আলাম থে প্লাং পেন ননপু আন্তা ইলি তুম আলং বাংস আহামবি কপাথু ননপু তা দকলো লবাংস কপাথু সাইন্টিফিক আরন আতেং পেন লাংদাম পুলোতাংতে এক এফ্রান আফান কেমে দু লাসি ইলি কার্বিয়া খে আতুমকে বাংস কপাথু আফান কার্বি ন্যাশনাল গেম পুসি ননকে পামান পং তাংলো তাংতে ইলিতুম কসনসি হামবি কপাথুজিমা লবাংস আং দেংলে ইলিতুম চেথান পনসিনা হামবি কপাথু লাকে ইলিতুম কার্বিয়া খে লংপেন আবারিম নে আকাপাথুলো লাসি হামবি জংসি পাথুজি পোলো তাংতে ইলিতুম কপাথু রাবারি মতে আতে রাং লাসন দোনাংজি তেরাং ইসি এলং মতে গ্রুপ ইসি এলং বাংকে থম লাপোসন দোনাংজি লাসনসি পুপু তামে বাংস কপাথু চেদান পঞ্জি লাসে লাহাম বি কপাথু নাংজি আরন লাকে আপ্রাং পেন কেপাঠিক আতেং লাপোসন দু আরং রং থম দুজি ইহি নাথ রং থম লাপেন হুলাহি নাথু তামে রং থম লাপোসন দুজি লাসনসি আনুতিন তা মেথাং মেথাং আরং পেনসি চে আপন পো তাংতে হামবি কেপাথু নাংজি আরন লাপেন আং দেং কো আন দোমা নিলি নালিত আফান থানপন ইকপ কেচেং সি লাকে রং আপ পুসি আমেন ইরপনলো রং আপ লাকে মেথাং আরং পেনসি চে আপ নাংজি মেথাং আরং পেন হুলাপু বাং আরং আনসি মেথাং আরং পেনসি আপ নাংপ লাসফ হি রং আপ উন্ডেট আফিলো পুলো তাংতে জির শিবাংপ জির লাকে ইংদেং হিনি আং দেংল জির পুয়াং দেং লাকে মেথাং আরং পেনসি হামবি পাকং লং পনসি হা বাঙারং আন পালে দাম চে খাংলুন সি আপ নাংজি পুথত কে থম আংদেং লাকে চালোবাত চালোবাত আংদেং নাংলে লোপুলো তাংতে মেথাং আকেং পাক আথাক আহামবি আমু চে বাদ সি দাম নাংজি লাসন কে দাম পেনজং সি মেথাং চে খাংলুন থেক পোলো তাংতে কোয়ানমা ইলি মেথাং কে চে খাংলুন থেক লাসো তেং পেনসি আপ নাংজি লাসো ফি ফ্লি আংদেং বাংথুপো ফ্লি আংদেং লাকে হারচন

chek le putang te la dak pensi ap nang ji puthot la ke trok siang deng bong ke joy bong ke joy la ke me thang rong pen ham bi pa kong long ponsi me chit an matang te ap me chit an adim che khang si ap nang ji puthot ner kep la ke phek pi yang deng ta me me thang rong pen ham bi pa kong long ponsi ap me chit an adim che khang si ap nang ji laso undet abhi pulotangte ingdeng sir kep lake hapa hapa angdeng ta me thangarong pen hampi pakonglong ponsi apme chit adiman che khangdun si apnangji laso phi undet lo le putangte churi angdeng wangthophetpo lake kep angdeng lo churi angdeng lake me thangarong pen hampi ke pakonglong ponsi apme chit adiman che khangnangji laso phi lote langkhailot mate ingdeng krisi wangthupo langkhailot angdeng lake rv mate iri rv pen methang arong pen hambi amu pakonglong ponsi apnangji langkhailot angkung lake ke pakonglong nangji rv pen la pen che khangdun longle jongsi arong ka prek pardet polotangte methang arong pensi puthot che apthunangji ingdeng krehini lake kharcha kharcha angdeng lake methang arong pensi hambi pakonglong ponsi apmechit ademan che khangsi apnangji laso undet a phi pulotangte ingdeng kre thom lake karhek karhek angdeng tame methang rong pen hambi pa konglong ponsi apme chit adim che khangsi aponang po laso phi lote khanchong angdeng si wang thu po kanchong angdeng tame methang rong pensi hambi pa konglong ponsi apme chit adim ansi che khang nang ji laso phi chengso chengso tame methang hambi amu methang rong pensi hambi pa konglong ponsi apme chit anadim an chekhangsi apnangji laso phi megdang megdang lake methang mek angden along iria ripen hambia muchi bisi methang rong pen hambi pa konglong ponangji labangso angden alongke hambi chekhang ponongle megdang undet aphi puthot kritroxi angden lake hang clear angden pulutangte methang hambia mu ete hang along chibisi damnangji lapen hang clear angdenke ke damahut apme chit an methang che khang dun long la so phi pherklumang deng wang thu phit po pherklumang deng tame erong methang pen hambi pa kong long ponsi apme chit adiman che khang dun pensi apnang ji la so phi wo umang deng mate krisir kep wo umang deng along tame methang rong pen hambi e mu pa kong long ponsi apme chit adiman che khang dun nang po la so phi lo tang te ইংডেং কই মতে ওহি আংডেং ওয়াং থুপ ওহি আংডেং লকে মেথাং আরিয়ার ভিপেন্সি মেথাং রং পেন পাকং লং সি দাম নাং জি লাপেন ওহি আংডেং এলংকে কি পাকং লং জে খাং দুন লংলে জং সি মেথাং কে আপ আমু চেরো রেডেট আদি সংহ তোমা ফান আমে কে দীপ চেক পেন্সি রাপ নাং জি লাসো ফি নু নু আংডেং লকে আরং নাথু পানুং কুক পেন্সি আনুং পেন্সি হামবি চে পাকং লং নাং জি লাপেন লাবাংসো কে দাম আহুত চেখাং দুন লং মেথাং আপমে চিত আদিম আনপেন লা সব হিলো তাংতে সুয়ে আংদেং লাকে মেথাং আরং পেন আপসি সুয়ে আসিন কে সিরি পালিত লংলে দেব নাংজি কনাতমা হামবি এমু কে দো ডাকপেন্সি আপ নাংজি জংসি সুয়ে আসিন পাপার খ্রাক বলো তাংতে মেথাং আরং পেন্সি চি আপথু নাং ককব লা সদুন থু বাতুর বাতুর আংদেং লাকে কে তারা মু আলং পেন কেং পাক ইসি চিপুন সি তুর ক্লেক নাংজি ইয়ং সি রোরেডেট পোলো তাংতে আরি সাংহো তামে মাতে আকলেং সারপো তামে চিরাব দুন লং লাসো ফি রাবাত রাবাত আংকুং নাংলে লো পোলো তাংতে কেং পাক আথাক মেথাং আহাম্বি আমু চিবি সি সুয়ে আসি না লং পেন এ কেং কাম ইসি চে জর সি ওয়ার দাম ক্লেক নাংজি ইয়ং সি উন লো পোলো তাংতে পুথত আংকুং লাকে বাহেব লাকে কি জুত সি আংডেং লো বাহেব কে একেং মুনপো আলং মেথাং আহাম্বি আমু পাংকেপ দংসি হালা বাং আরং আহাম্বি আমু আলং পাংথক দাম ক্লেক নাংজি লালো পোলো তাংতে ইলিতুম হাম্বি কে পাঠু কে লাপানসি কি জুটল লাসি ইলিতুম এ মেথাং পাঠু পাদং রো আসন এ মেথাং বংসি কাইকেতা চে পাঠু নাংজি লাসি পিনি হাম্বি কে পাঠু আপুথাপ লানসি লিতুম আফান নাংবান পিল কারডম

0: লোকপিয়লৰ প্ৰথম পৰ্যায় গৃহ তালিকা আৰু গৃহপিয়ল অৰ্থাৎ আপোনাৰ ঘৰৰ গণনা হ'ব। আহক আপোনাৰ সহযোগিতাৰ দ্বাৰা ইয়াক সফল কৰো আৰু বিকশিত ভাৰত 2047ৰ দিশে আৰু এটা খোজ আগবাঢ়ো।
1: ও চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দি ফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইড দু বুতে মাতি হ
2: এ লাদাকলে আবি দেত সেলাং মা আ জত্ত দলো
1: কুপি পিলো কাপাচে থাঙমি আসন মুংকে
2: কাপাচে থাঙমি আসন তে দু পিকলো আর জুইক নই হো মাই মিটিং কে দো জার নি আলাম পাংরি পাংদন আদা মাসারার নি মাহাং কে থে কবিরটা কিথি কে জাঙা বিরটা কে জর কে নাম আলাম কুলার কি মি কাং পুও বিরটা হেম কি মি কিলুত আর নি চজুন চমাং কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিংকান কিমিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপিগলেন
1: এনতে কোসন লপাচিনি প কোদাক লকা হোমরি দাম নংজি কে
2: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সেদাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং রে চিংকি চে থান বা প্রাংতা চকজি
1: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
2: ওয়াং ইক নই লাদাখ আকাশবাণী দিফু আলং
3: তাংতে আপনাং চক তাং লো পসি জাইমেক আংকুং কা প্রেক দাম ছিল নাং লাগে আব্রাহাম তারোপেন Differences of Rural Education and Urban Education Popothak Lamjir Kitan Arjudunik Sinang
4: Pini Radio Karjuara Ratum Pen Kachathana Rapeji Kangtung Athepi Ke Rong Atum Alo Charlie Pen Rong Supi Atum Alo Charlie Keprek Hei Hei Lo Charlie মতে এডুকেশন পুগে কপি আফানল লো চার্লি পু এলিতুম কাছিনি দামকে টকলাং মতে কাপড় হি লাপেন কে টক আফানচট পুসি মাথাদা লো চার্লি মতে এডুকেশন পুলোতে লাকে টকলাং মতে কাপড় হি পেন কে টক কাচার্লি আফানচট কালি লো চার্লি কে চোকাম আমো পাচিং থুরজি জং জং কাচিং থুর ঠেকজি রাত কাচিং থুর ঠেকজি আফান দেট কাপাপ্রাং দুন ঠেকজি আফান আকেনাং সট আসনল পেনাঙান আকে ঠেক চিনি মতে ফিলোসফার আতুম লো চার্লি আফান কেথান পাজিরমি দাম প্রেকজামদু পেনাঙান ইন্ডিয়া দেট আকে ঠেক চিনি মতে ইন্ডিয়ান ফিলোসফার্স আতুম লো চার্লি পু আলাম থে আফান কেথান পাজিরমি আলাম লাংদাম সিনা আপ্রাংসি আকে ঠেক চিনি আমেন পার্নোদাম সিনাং আদি শঙ্করাচার্যা আলাংলি পেন আজক লো চার্লি পু আলাম থে আফান কেথান পাজিরমি কে লাসন হেলু লো চার্লি কে মেথাং আফান কাচিনি থে মতে মেথাং আফান কাচিমাথা দাম থে বুসি কিপু আদুন্ধু লাংদাম সিনাং লাকে স্বামী বিবেকানন্দা আলাংলি পেন কেথান পাজিরমি কে লাপু হেলু লো চার্লি কে আমেথাং আলং কেদো আসন আন আজাকং মতে কেথেক আসন আন কাচিনি থেকজি আফাত কেরাবদুন পুসি নিংজেলো লাপেন মহাত্মা গান্ধী পেন কেথান পাজিরমি দামকে লো চার্লিকে অক প্রাণ আনাত আকামাথা আহিন লাপেন কারজং আচেথে আনাত ইনুত আমুনিত আলং কেমে নাই আসন নাংকাপে বার্থ হেক জি আফান কেরাবদুন পুহেলো রবীন্দ্রনাথ টাগোর তা লাসনসি বুলো লো চার্লিকে কেদো

কার্বি লুঞ্চে ঠ্যাক আং দেঙে লংপেন আদুন্থু আলঞ্জুর আর জুথুক সেনাং লাকে জিটেন টেরাং লাপেন সোনালি ক্রপি পেন কেপাচে ঠাক পনালুন আলুন আলম থে জুডেড্রি বং নাং পো ততাং তে আর জুক সেনাং আলাং লিতুম পেন কেপাচে ঠাক পন লাবং সলুন।

উঠত পিনা বান্দাবলে কিচিং সি ট্রান্সমিশন অলং পরফাই ফর মিনিট ফকেপ পরপেন চিটং থুইগ্লু নাং কাদৌ কবি ফানুপ্তা আজৌ কিমি কার্ডম জয় হিন্দ।